সুপ্রভাত। আজ 11ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 28শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। আকাশবাণী বিলোনিয়া আমাদের সকল শ্রোতাবন্ধুদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অধিবেশন। এই অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:04 হয়ে 15 সেকেন্ড।

0: আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে অমৃত বাণী। এতে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: সকালে চা পান করে মোটরে বেরুলাম আমি ও মিস্টার সিনহা। সুন্দর পাহাড় ও বনের পথে, খুব উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। এক জায়গায় বনের মধ্যে ওটিটি কোম্পানি রেলওয়ে স্লিপার চেরাই করছে। আজই সকালে একদল ময়ূর দেখেছিলাম থলকবাদ বাংলো থেকে। লৌহ প্রস্তর ছড়িয়ে পড়ে আছে বনের মধ্যে, কোনো কোনোটি বেশ ভারী, প্রায় 50% লোহা আছে শতকরা। ওখান থেকে আরেক জায়গায় এসে শৈলচূড়ার ওপারের রাস্তা দিয়ে যাচ্ছি, দূরে দূরে আরও পাহাড় দেখতে পেলাম, কিন্তু নেমে দূর পাহাড়ের দৃশ্য দেখতে গিয়ে আর কিছুই দেখতে পাইনি। বড় বড় গাছে চোখের দৃষ্টি আটকেছে, কমলালেবু খেলুম বসে। একটা পাইথানের খোলস পড়ে আছে পথে, মুড়ে দিলেন কাগজে মিস্টার গুপ্ত। তারপর দূর দূর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে পাশের চওড়া বনাবৃত উপত্যকা ভূমির দিকে চোখ রেখে নামছি। ওপর থেকে দেখতে পাচ্ছি পথ নেমে নেমে চলেছে এঁকে বেঁকে পর্বতের গা দিয়ে। হঠাৎ একটি সুন্দর স্থানে এলুম। বাঙ্কিগাড়া বা ওরেপুরা বলে একটি নদী বয়ে চলেছে সংকীর্ণ উপত্যকা পথে। ওপরের টিলার বড় বড় শালগাছের মধ্যে ক্ষুদ্র একটি কুটির। পথে একটা শালগাছ দেখেছিলুম 135 বছরের পুরনো, 10 ফুট বেড় গুঁড়ির। আমার ঠাকুরদাদা যখন জন্মাননি, প্রপিতামহ ঠাকুর যখন যুবক, তখন এই শাল ছিল ক্ষুদ্র চারা। কি শক্তি ছিল ওর মধ্যে যে এই ক্ষুদ্র 2 ইঞ্চি চারা এই বিশাল বনস্পতিতে পরিণত হয়েছে, এখনও নাকি বাড়ছে। ব্রহ্মশক্তি রয়েছে বিশ্বের সব তাতে। এইসব না দেখলে শুধু যো ঔষধীষু যো বনস্পতিষু আওড়ালে কি হবে? উপলব্ধি করা চাই, ব্রহ্মশক্তিকে উপলব্ধি করা চাই। বাবুডেরাতে চা পান করে আমরা রওনা হলুম বেলা 3:30। তারপরেই ঘন বনের পথ, নিবিড় ট্রপিক্যাল অরণ্যানি যেন। ডিকেন্ড্রাম ফুল ফুটে আছে, ফুল নয় কচি পাতা, দেখতে ফুলের মতো। একদিকে ওরেবুরা বয়ে চলেছে সংকীর্ণ উপত্যকা পথে নিবিড় বনের মধ্যে দিয়ে। আসাম অঞ্চলের মতো অরণ্য, ধনেশ পাখি ডাকছে বনে। এক স্থানে মোটরের পথে আবার এই সুন্দরী পর্বত দুহিতা আমাদের পথ রোধ করে দাঁড়াল। কুলুকুলু তানে ওর শানুনয় অনুরোধ, আমাকে ভালো করে দেখো, চলে যেও না। এই স্থানটিতে একটি ক্ষুদ্র জলপ্রপাত নদীর মধ্যেই, সুনিবিড় বনস্পতি শ্রেণীর ছায়ায় ছায়ায় নদী বয়ে চলেছে একপাড়ে 2-3টি কুটির বনের মধ্যে। সাবাই ঘাস বিছানো, তার উপর বসে ভগবানের সৌন্দর্য সৃষ্টি মনে মনে উপভোগ করলুম। চমৎকার স্থান বটে। পেছনের বড় বড় গাছে অপরাহ্নের রাঙা রোদ, যেন মুনি ঋষিদের আশ্রম। মনে হয় পুরাকালে কোনো উপনিষদের কবি ও দার্শনিক ঋষি এমনই সুন্দর নিভৃত শান্ত বনঝর্ণার তারের কুটিরে পার্বত্য অরণ্যের ঘন ছায়ায় বনকুসুমের সুগন্ধ, চঞ্চল উচ্ছ্বাসময়ী বন্য নদীর নৃত্যছন্দের নূপুরধ্বনি ও বিহঙ্গের কলতানের মধ্যে সমাহিত মনে উপনিষদ রচনা করেছিলেন। বিশ্বদেবের উপাসনা আপনা আপনি সরল ও সহজ আনন্দের মধ্যে দিয়েই এখানে আপনাতে আপনি সম্পূর্ণ। তাঁর উদ্দেশ্যে মনের কৃতজ্ঞতাই তাঁর পূজার অর্ঘ্য। এই স্থানটির নাম দিলুম বনশ্রী।
0: অমৃতবাণীতে আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া এখন নিবেদিত হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান সুরাঞ্জলি। আসলে আজকের শিল্পী শ্রীকান্ত আচার্য।

রানী রাসমণির স্বপ্ন দিয়ে ঘেরা দক্ষিণেশ্বরের সেই স্বর্গীয় পরিবেশ আমরা কল্পনার চোখে দেখছি। একটি ভাব ভোলা তরুণ গঙ্গার ধারে বসে মূর্তি গড়ে চলেছেন, শিবমূর্তি, কৃষ্ণমূর্তি, কালী মূর্তি। এই ক্রীড়াচঞ্চল তরুণের কোনো আকাঙ্ক্ষা নেই, নেই সংসার গড়ার বাসনা, নেই কর্মসংস্থানের ভাবনা, নেই প্রতিষ্ঠা লাভের লুব্ধতা। মূর্তি গড়ার কৈশোর ক্রীড়ায় যদি দিন যায় যাক না, কিন্তু একই খেলার ছলেই অধ্যাত্ম জীবনের গভীর গহনে ডুব দেওয়া নয়, একই মৃত্তিকা রূপ থেকে রূপান্তরে যাত্রা করছে। তার মনে কি রূপ থেকে অরূপে যাওয়ার বাসনা জেগে উঠছে না? তার বাউল মনের এক তারা থেকে ডুব দেবার আকুতির সুর বেজে উঠছে।

মনে যদি পূর্ব সংস্কার না থাকে তাহলে সেই মাতৃবেশ রচয়িতাটি মায়ের মুখোমুখি দাঁড়ানো মাত্রই শিশুর সারল্যে মায়ের কোলে মুখ লুকোবার জন্য অমন করে কাতর হন কি করে। তার সেই নিবিড় আকুতি মৃন্ময়ীকে মুহূর্তে চিন্ময়ী করে তোলে কি করে। ভবসিন্ধু পার হবার জন্য সাধন ভজনের কি প্রয়োজন, তার তো মাই আছেন, তিনিই তো তরিতে তুলে দিয়ে বলবেন, যা পার হগে যা।

তথাকথিত ভক্তজন এই ঐশী প্রেমে উন্মত্ত মানুষটিকে ভুল বুঝবেই। জগজ্জননী ভবতারিণী যিনি ষড়ৈশ্বর্যময়ী সনাতনী, তাঁর মুখে নিজের উচ্ছিষ্ট নিবেদন। সাধারণ বোধ এই অসাধারণ মানুষটিকে অবধারণ করবে কি করে? তারা বুঝলেন না দক্ষিণেশ্বরে এক অচিন্তিত পূর্ব ইতিহাস রচিত হতে চলেছে মাতৃমন্দিরের নিভৃত অন্তরালে।

মাকে তিনি দেখতে চান, কেই বা না চায়। কিন্তু কেউ কি অমন করে বলে, দেখা যদি না দিস তোর ছেলেকে আর পাবি নি, তোর খড়গই পড়ুক আমার গলায়। কিন্তু একই এ ভাবনার সঙ্গে সঙ্গে চেতনাচ্ছন্ন হল তাঁর। তিনি যেন আলো নেভা অন্ধকারে মাকে প্রত্যক্ষ করে পেলেন, আশ্চর্য এক রহস্যময় দর্শন। একই জ্যোতি না তমিশ্রা, একই প্রভাত না রজনী। হ্যাঁ রজনী, নিশীথ রজনী, চন্দ্র তারাহীন রজনী। কিন্তু তারই মধ্যে যে রজনীশ্বরী, একি স্বপ্ন না জাগরণ।

0: সুরাঞ্জন অনুষ্ঠানে নিবেদিত হল ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য, সঙ্গে ভাষ্যপাঠে ছিলেন দেবাশিস বসু। আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাপড় অনুষ্ঠান হায়ুনি খরাং আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।
1: থাকলাই না।

0: আওয়াই পান্ডা হায়ুনি খরাং পৈলা হায়ুনি খরাং পান্ডা পৈলা যতন লাম সগ তিনি নি শালমারি ইংকা ক্রাক শাল তালতুক তালনি শাল দক শালমারি সাসাই ব্রিরা থামসিবা তিপ্রাবিসি জুলাই তালনি শাল নই চিচার শালমারি নই সাই নি চি দক খ্রিস্ট বিসি অ পান্ডা আওয়াই ইঙ্গিত নিরা থামসি দক ফোতা ব্রী মিটার এবা সাসাই নিরা দক চিচুকু কিলো হার্স আবন কারিব সার সব ফোটো দক মেঘা হারসব ও পান্ডা আওয়াই ইঙ্গি দ আকাশ বেনে আগতলা হাইনি খরম পান্ডা পৈলা ফাইডি সং ক কাহাম সং সেলাই গ্রাওয়ানো তিনি নিবাগী ক কাহাম সরোজনী নাইডুনি ফাইডি সং খালায় নং কাইসা হানি কতর বরম হইজাগী দঙ্গ বিনি হামজাকমা তেই সাক ইয়াফার মুংনি থাংলাং কাহাম কুক নি বিসিংগ চিনি নাহার মুংনি কুঠুক খা নামা অং না নাঙ্গ আবংখা কগ তাই সামুগ লংমা অংখা তাস থমহাই নন জেব ইয়াক বাই রেজাগ আবো অংখা কেরং রাইদা নিং জে হাইকে থাই আবনো ইয়ক মারিনি মুসুমুং নাই খাইরকমা নকবার সিপ্লাইমাং নতঙ্গ ফিয়াবা নং সে বিনি ইয়াপ্রি ন রমনানি নাঙ্গ পৈত অংখা আত্মক জে আইসু মনাগ পহর ন কিপি রিখ্লাই রুব আং সাও নিনি কংসুক মৌ নং ভারত হাকতর নি বসা নিনি বাইথাংনি টংথার বুয়া দফানি এবারকে দফা বুয়া তাই খরকসা অসাই বসংনি বুয়া তিদুলনাই রকনি নাহার মুং কপ্লাই ফাননি বদল চবা খাইনা তাই থৈফ্লাইয়া রকনি সামন বরম রমানি আবনকারিব সবাও থৈজাইনাই রকনি কক্ন মৈতু নারকমানি ইয়ক মুংনি চবাও কিরমুং ওংখা না কারজাগিয়া ফেমলক মুং খাবাই মুং তাই না কারজাগিয়া সুমসক মানিছে অবংখা সরোজনী নাইডুনি ক কাহাম
1: আও ফারিকে পান্ডাও তাবক অজরাও নাই নেলেন তিনি হাইসালো পাতি থাংমানি কগ্র তিনি নি শাল পালাইজাকমা রংনি বিশুং হংকাই তিনি পালাইজাক ওয়ার্ল্ড হেপাটাইটিস হানি নেই হেপাটাইটিস বেমার জরা কাইসও বেলাই খেন বড় রকনি বাকি হামিয়া এবং তাই কতর দেরামুং টংমানি আমনি বাকি অ বেমার বাই বড় রত্ন চক্র যাকনি ইয়াকনি কাতিরিনানি বাকি অ বেমারণত ইনাই বড় রত্ন সিরিনানি তাই সজাগ খাইনানি বাকি অ শালন চঙই নাহার জাকমানি লুকু রত্ন হামিয়ানি কাতিরিনানি ওয়ান শোক মুং নাহারি তাই আমনকারি তিনি পালাই জাকমা রকনি বিসঙ্গ দঙ্গ ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে হিনি নেব আবংখা য চিনি নেচর ন হাইকবা চিনি তংখর ন কাহাম গ্রংখে তনানি তাই বন দেরা মঙ্গ খিগলাইয়া তৈ হাইকবা নেচারনি যে কথাং মানি রক ইংসা কুকসা হাইকবা জানোয়ার রক হাইকবা পশু পাখি হানি মানো হাইকবা মাল মাতা হানি মানো বরক ন কাহামকে তনানি বাকি বরকনো কাহামকে তনকে যে তংখর ব্যালেন্স নানি আবনি বাকি তংখরনি বেবা জীব রকনো থাইকেবা মাল মাতা রকন কথাংকে তনানি কাহামকে তনানি বাকি নাই অব কাইসা নাহার মুং সাইতক মুং নাহারে অসামুং ন ইয়াপ্রি নাহার জাকমানি আবনি বাকি তিনি তিহাই সালন অব পালাই যাক ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে হইনাই আবনা কারি তিনি হাই সালো মুইতো খুজাক নাই রকনে বিশিংগ হংকাই আজাই নাই রকনে বিশিংগ চিং হাইম বেরাম মুং গনাং বরকনে বিশিংগ তঙ্গ পিবি নর সীমা রাও বিনি তিনি আসাই মানে সাল তিনি হাই সালো ব আজাইও 1921 বিশিও তাই ব অংখা চিনি ইন্ডিয়ানি হাইকা ভারত হাক্তরনি নাইন প্রাইম মিনিস্টার ব তংনাং মানে তাই তিনি তিহাই সালন ব আজাই মানে আমনো কারি দঙ্গ তিনি তিহাই সালো যশপাল রানা বিনি তিনি আসাই মানে সাল ব আসাই মানে 1976 বিশুও ব আজাইও ব অংখা খরকসা ইন্ডিয়ানি টার্গেট শুটার পদ্মশ্রী অ্যাওয়ার্ড বহাইন ব মানজাক গোল্ড মেডেল ব মানজাক ইন্টারন্যাশনাল স্পোর্টস থংমাউনি ও আপনার কারি দঙ্গ তিনি ইংখা টাইগার স্টেট ডেস্টিনেশন নেই নেই তিনি তিহাই সাল পালাই যাক মানে অবংখা মধ্যপ্রদেশও পালাই যাক অবংখা টাইগার হাইকেবা মশানো বাচির নানি বরং কাহাম তনানি কথাং তনানি বাকি অসালন পালাই যাক মানে পালাই যাক মানে বিশি 1995 বিশি নিশিমি অসালন পালাই যাকি ফাই আপনারই তিনি তিহাই সাল যিনি ভারত হাক্তরনি সেলিব্রিটি রকনি বিশিঙ্গ আজাইনে রকম বিশিঙ্গ তঙ্গ জেসমিন বাসিন কেটি বেটস তাই মেল ব্রুকস জন কুসেক তাই সেব্রিনা ফেরিলি ব্রকনে আছে মানে সাল আপনারই থেজেনা রকনি বিশিঙ্গ হংকাই তিনি তিহাই সাল ন মহাশ্বেতা দেবী ইন্ডিয়ানি বেঙ্গলনি ফিকশন রাইটার তাই সুসি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বিনি তিনি থেজা মানে সাল আসুক যারা চিং সাইমান লাইখা তিনি তিহাই সাল হাইং পাতে থাকমানি কগ্র
0: আও পাইটি তাবো সং তাম বিটিও গাজর কাইমানাতেই থেজেছানি কক সং সিলায়ন গাজর বেলাই খেসিনি সাকনি বাগাই কাহাম খুব মই কথন হুঞ্জাগো বন পদ্রে পটখে সাইমান গাজর তঙ্গ ক্যালসিয়াম লৌহা ফসফরাস আকর গাজর কাইনানি বাকি হাসিংসা হা তাই হা সাপুলজাক বেলাইখিন কাহাম কুক তেইমান থকমা থায় বতে বহামসুগো গাজর কাইনানি বাকি বসলাইনাঙ্গ হেক্টর কাইসাও সেরব্রী সিডাকে কাইনানি হিনকাকে সালনানি নাঙ্গ সেন্টিমিটার নৈশিবা ফাংসারা সালনানি নাঙ্গ সেন্টিমিটার সি কাইনানি সেকাঙ্গন আল ওয়াই ব্রী ওয়াইবাসে সুয়ায়ই সকাম রকসই থাই এবাকে খেতন তিয়ার খাইনানি নাঙ্গ কাইফ্রুয় বসলেন থাপলা ফুলই হাও ফবই রানি নাঙ্গ কাইনানি সেকাঙ্গন সারক রানি নাংনাই মোসুক বিখি নাঙ্গ হেক্টর কাইসাও বাতন উরিয়া নাঙ্গ সের সারা নৈজিবা টিএসপি নাঙ্গ নৈরাগ্রাম এস ওপি নাঙ্গ সিটন পুইলা মোসুক বিখিনি লগেও ইউরিয়া তাই টিএসপি কষা এবাকে অর্ধেক সারি মারনাই বফাং বসা সাল সিনই নি উল খেপ কাইসা আবনি তাই খেব সাল ব্রী সিনি উল তাই খেপ কাইসা আবহাকে সারক রানানি নাংনাই তুমুং হানি রস রানী ন থাকাঙ্কে তৈনি সেপসাপ মাতনি নাই জাবরা ববরা রক সাফসুত্রা হাকে মাতনি নাই ইংসা কোকসানি ইয়াকনি ইয়কনানি বাকি নই ফুটা বা মিলি লিটার লিটার কাইসা তৈয় সাইফুরেন হনে কাইসা বিঠি আবো সাপলুই স্প্রে খাই রানানি নাংনাই সাল সার চিনি উলনো সানানি জরা অঙ্গেই থাঙ্গো আসুজরা গাজার কাইমানি দুই ঠাজে সানি।

0: 似来看。
1: आउ फारिके जोंङो जरो सायमालायनो साखाम ग्रेनि कक साखाम ग्रेनि कक ओ जों सायमालायानो चिनि साखो जे किडनी हनै दंमानि आ किडनी नो जों बाहिके गाहाम के पन नाय किडनी खा चिनि साखनि बेलायखे कायसा नांगुक मानि मानै किडनी खा चिनि साखो थाकलायखे सामुंख्लाय दंनाय मानै थैनो साखेवै साखनि मानै हामिया रक्न दिख्लाय रहरो साखनि তৈ সম তাই মিনারেলস রকন বাক্সা খেয়ে তনব এবার ব্যালেন্স খাই তন তাই ব্লাড প্রেশার নব কন্ট্রোল খেত ফিয়া কাইসা ককা কিডনি দেরামানি নুক মারি ডাকতি নুক জাগিয়া সালব্রুম চিনি চিকন চিকন লয় হামিয়া এবা বেড হ্যাবিটস রক অ কিডনি ন দেরার কিডনি সানা থাকে কিডনি মূসা কিডনি নি মূসা বেমার করি হানি মানো ডক্টর রক নিদাগি মূ করি ওন যেন পেন কিলার রক জামানি সাল গদক মা রমই অবহাই বিথি রক চাকে সাগ থই লাইসু ফ্লাইমানি কিসাঙ্গই থাঙ্গো ডায়াবেটিস তাই হাই ব্লাড প্রেশার সাগত অংখেব কিডনি ডাক্তিন হামিয়াঙ্গই মানো আবু বাই কিডনি রামপ্রা সাই দেরাই মানো আবুনি বাগেই সুগার তাই ব্লাড প্রেশার অক্ট কন্ট্রোল খে তনানি বেলাই খে নাঙ্গ কিডনি নি দেরামুনি হামিয়া নুক মারি রকনি বিশ চেন নুগো অবো চেন কিডনি বেলায় হামিয়া অঙ্গি থাঙ্গা দেরা সুখা হঙ্গাঙ্কাশে বিনি নুকমারি রক চেন নুগুই মানো আহাইন হঙ্গাঙ্কে ডাক্তি হামিয়া নুকমারি নুক জাগিয়া হামিয়া নুক জাগ মং রকনি বিশঙ্গ সুতৈ নি যে রং হেকেবা কালার আবো চেঞ্জকে নুক নাই তাই সুতৈও ফেনা ফেনা অংমানি আবো দই পাইয়া দই থাঙ্গিয়া আবাহাই রকম নাই মকল ইয়াক ইয়াকুং মোখাং রক ফুলি মাহাইং নাই কিসাকে নচং লেংজাক নাই চিনি কিডনি হামিয়াঙ্গই দংখাঙ্কে মায়াও খুয়াং নাই গবানানাই মাহাইং নাই হাইকেবা ওয়াই কেবাং হর মা সুতৈনাই ব্লাড প্রেশার কন্ট্রোল করিং নাই অবহাই রকম খাঙ্কে চিনি কিডনি দেরাখা হানাই যেন হনে মানো আবাই যেন ডাক্তার ডাক্তি ডাক্তি খে নাইজাক নানি নাই অবাই নুকমারি রকম খাঙ্কে আবনো কারিব থগ সেরজাক সম থগ সেরজাক মানাই প্যাকেট জাতনি মানাই চামুং তাই ফাস্ট ফুড জাখেব তাই তুই কিসা নংখেব কিডনি দেরাই মানো আবো রকনো কারিব চুয়াক নংখে হাইকেবা ফেকজাকটা মানে রক সাখে নংখে ব দাঁতিন হোক চিনি কিডনি রক দেরাই মানো আবনো কারিব চিং ব্যায়াম হাইকেবা এক্সারসাইজ রক খাই হাঙ্কাব চিনি কিডনি ও বেলা এখেন সিংক্লুক জাক ক্লাই আবু বাইব কিডনি দেরাই মানো আবনি বাকি কিডনি কাহামকে তনানি হিঙ্গাঙ্কে যেন রেগুলার হাইকেবা জ্বরা থেকেই পেন কিলার রক্ন চাইয়া ওই টংনা নাই ডায়াবেটিস হাইকেবা ব্লাড প্রেশার রক্ন কন্ট্রোল খে তনা নাই সম গবং চাইয়াং নাই তাই গবং মা প্রসেস ফুড দো ফাস্ট ফুড প্যাকেট ফুড চাইয়া টংনানি নাই ফেক জাক নাই মানে রক চাইয়া নিয়ে টংনানি নাই সালো লিটার কাইনৈ নিশিমি কাইথাম তৈ জেসা খাপনো নংনানি নাই সাকনি কলম তুই খিগলাই সামু হাইকেবা ওয়ার্ক আউট রক খাইনানি নাই তাই চিনি সাক বুফাম খামানি হাইকেবা সাক হিলেক মানি রক নব কন্ট্রোল খাই যেন তংনানি নাই আসুক যারা সাইমান লাগে সাক হামগ্রাইনি গক কগ চিনি কিটি ন কাহামকে তনানি কক
0: আও ফাইডি তাবসং কক থুম হাবলায় না তিনি নি বাগে পয়লানি কক থুম উংখা সালসানি বাগে এডমিনিস্ট্রেটিভ তাই হেলথ ক্যাম্প নাই আবংখা লালজুরি ব্লক কাঞ্চনপুর সাব ডিভিশন নর্থ ত্রিপুরা সালমারি ইংখা অবিশিনি জুলাই টানে সাল থামসি সালমারিব আবন কারিব গুরু পূর্ণিমা উৎসব তাকলাই বিশিনি আবো উনানি থাঙ্গি তঙ্গ ফটিক্রাই নজরুল কলা কেন্দ্র ফটিক্রাই অনুকুটি ডিস্ট্রিক্ট সালমারি ইংখা অবিশিনি জুলাই টানে সাল থামসি সালমারি ও আবন কারিব সাকাম বেডেক নিবাকাক্তে কাইসা কক মঙ্গ সাকলাই জাক তঙ্গ জি এন এম তাই এ এন এম কোর্স এডমিশন না হারনানি বাকি কয়মংলাই সানজাগাই তঙ্গ কয়মংলাই রানানি পাইঠাক সালমারি অবিসিনি জুলাই তালে সাল নিচি চার ইয়াকাবা তিনি নি সাল জরাতিন হরনে দামচি তামানি জরানি বিশিঙ্গন কয়মংলাই রানানি নাংনাই ওয়েবসাইট এঙ্কা www.dme.tripura.gov.in ওয়েবসাইট উমর উনানি নাঙ্গ বিসি সি সিনি নিসিমি বিসি থামসিবা রেংমারি উনানি নাংনাই ক্লাস টুয়েলভ পাস লগে ও 40% মার্ক মানজাক উনানি নাংনাই রেজিস্ট্রেশন ফি নাংনাই আন্ডিজার নি বাগে 300 এসটি এসসি রনি বাগে হিঙ্গাকাই 250 তা কৈসা তঙ্গ বকে টি আর বি টি টেট আমজক মং নি বাগে কয়মংলাই নাহার জাগে তঙ্গ পেপার ওয়ান তাই পেপার টু পেপার ওয়ান হাকাই ক্লাস ওয়ান নিসিমি ক্লাস ফাইভ পেপার টু হাকাই ক্লাস সিক্স নিসিমি ক্লাস এইট কয়মংলাই রানানি পাইঠাক সালমারি অবিসিনি অগাস্টানি সাল সিবা সালমারি জরা
1: আও ও জরাওয়ানি ফাওয়াতে কাইসা তঙ্গ অবংখা টিপেসনি বখাকতে আগে ও না হারজাক কয়মংলাই ইয়ট অর্গানাইজেশন অর্গানাইজার গ্রুপ সি নন গেজেটেড নি আচক থাইনি বাগৈ বসকাং সেপ্টেম্বর তালনি সালমারি চিবা নি সালো আমজক মং নাহার জাকনাই আবনি বাগৈ গাহামকে সাইমানানি বাগৈ টিপিএসনি ওয়েবসাইট তো গাহামকে নাইনানি বাগৈ সাকলাই জাকা ইয়ট এফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে বাকতেই ত্রিপুরা হাপাং তাই ওয়েবসাইট নিয়ে মারি ইংখা https কলম স্ল্যাশ টিপিএসসি ডট ত্রিপুরা ডট গভ ডট ইন অ ওয়েবসাইটও নাইনানি বাকি অরব বেবাক ন ককমারি দঙ্গ হই সাকলাই জাখা

0: তাও ফারিকে চেং তাবুক অজরাও নাই নেলে না তাবু জরানি সেবুগো বরক তলাং মানে কক সেবুগো বরক তলাং মারকনি বিশুঙ্গ আনে থানি ও অজরাও তঙই দঙ এমটিএস এলডিসি স্টাফ নার্স রিসার্চ অফিসার সাখাম বেদেকনি বেখাক দেখে তলাং যাক নাই আবুনি বাকি মাধ্যমিক পাস নিশিমি চেঙ্গি ডিপ্লোমা বিএ বিকম বিএসসি বিসিএ বিই বিটেক হাইকেবা গ্রেজুয়েট নানি নাংনাই উমর হুঙ্কাই টিচার নিশিমি টিচারনি নানি নাংনাই তাই খাতিজাক রকনি বাকি কিশাশেক উমরিয়া কারমুং বতং নাই আবুনি বাকি অনলাইনতেই কয়মুং বলাই রমানি বাইথাক শালমারি থামচিসা জুলাই তালনি আবুনি বাকি কম্পিউটারনি বিশিং দেখে আমজকমুং নাহার যাক নাই কল্যাটানি বিশিংতেই শালমারি রক উলো সাকলাই যাক নাই
1: আও আনি আফাও তঙ্গ হাইকোর্ট অফ ত্রিপুরাও কিছু বুক চাসুথাই বরক লাংনানি বাকি কয়মংলাই সানজাখা বুক চাসুথাই তঙ্গ কাই সিব্রুই বুক চাসুথাইকা জুনিয়র এডমিনিস্ট্রেটিভ এসিস্টেন্ট অ বুক চাসুথানি বাকি রেমারি নানি নাঙ্গ গসিজাক ইউনিভার্সিটিনি গ্রেজুয়েট লগেও কম্পিউটার নলেজ বা তংনানি নাই উমর উনানি নানি বিসি সি সানি সিমি বিসি ব্রৈচি রেজিস্ট্রেশন ফি নাংনাই আন্ডিজার্ভ নিবাকি 500 এসটিএস নি বাকি 250 কয়মংলা রেনানি পাইথাক সালমারি অ বিশিনে অগাস্ট তালনি সাল সি সালমারি জরা তেব কামকে সিনানি বাকি ওয়েবসাইট নাই মান নাই https://thc.nic.in ওয়েবসাইট
0: আও অজরওয়ানি এফও তাই কাইসা তঙ্গ অবংখা শর্ট সার্ভিস কমিশন টেকনোলজি আর্মি এবার দেখলে তালাং যাক নাই আবনে বাকি রংমারি বিই বিটেক ডিগ্রি পাস যাক নানি নাই উমর হুঙ্কে চিনিসিমি নৈচিসনি উমরনি বিসঙ্গ নানি নাই তাই অনলাইনতেই কয়মংলাই রমানি পাইথাক সালমারি অগাস্ট আলনি সালমারি ডকনি বিসঙ্গ কয়মংলাই রানি নাই তাই বরক সাইজাক নাই আমজক মুং তাই ইন্টারভিউ নি বিশিংতেই আমজক মুং তাই ইন্টারভিউ নি সালমারি রক উল কল লেটার নি বিশিংতেই সাকলাই যাক নাই
1: আওয়ানি আফাতে কেসা তং অবকা টিপিএস নি বেখাতে কিসা বক্স আসুতে বরক সপনা নি কয় মুলাই সানজা বক্স আসু থাইংকা বেবাগাই কাই সারা থামসি বক্স আসু থাই এগ্রি অফিসার অব গ্রেড 1 গ্রুপ বি ক্যাটাগরি উঠলাং যাক নাই অবনি বাকি রেমারি নানি নাই গসিজাক ইউনিভার্সিটি নিয়াকাবা এগ্রি বিএইচসি উমর নানি নাই গবাং কুকমানি না বিসি ব্রৈচি কয়মংলাই রানি পাইথাক সালমারি তিনি নিয়াকাবা অজলাই তালনে সাল নৈচি সার সালমারি নিবিসিং ওয়েবসাইট এঙ্কা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট আসু যারা সেবক বরকলামানি খানালাইখা হাইউনে খরাম পান্ডাও তাও পাইথাক সংগ্রেসা মুখানালাইন এরসা মুখ খরা রোগ অধিরাজ দেব বর্মা
0: হুম হুম

শুনলেন কাকুরি অনুষ্ঠান হায়ৌনি খরাং, এটি আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী বেলুনিয়া, এখন জানিয়েছি আমাদের আজকের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। একটু পরে অর্থাৎ সকাল 7টায় প্রচারিত হবে আমাদের প্রাত্যহিক তথ্য সম্বলিত পরিবেশনা আজ সকালে। গীতালি অনুষ্ঠানে পরিবেশিত হবে রবীন্দ্রসঙ্গীত।

পরিবেশনা থাকবেন রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পীরা। সকাল 9:05 গানে গানে অনুষ্ঠানে প্রচারিত হবে আপনাদেরই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। দেশবন্ধুরা, এতে নিবেদিত হবে বাংলায় বিভিন্ন দেশাত্মবোধক গান সকাল 10:05। 10:30 থাকবে ভজন, এরপর 11:05 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে এফএম পর্যন্ত প্রচারিত কর্পোরেট অনুষ্ঠান। দুপুর 1:30 সংবাদের পর 1:40 আবার আপনারা শুনবেন সেই এফএম পর্যন্ত প্রচারিত কর্পোরেট অনুষ্ঠান। 2:15 আজ রয়েছে কৃষক বন্ধুদের সাথে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান কিষাণ কথা। আমি নারী, মহিলাদের জন্য আমাদের নিয়মিত এই পরিবেশনা প্রচারিত হবে দুপুর 2:30। এতে প্রথমেই থাকবে আমার কথা। আজ শুনবেন সড়ক চলাচল দপ্তর এর উপ অধীক্ষক আগরতলা নৈনিমক, ওনার সাক্ষাৎকার, ওনার বক্তব্য, এবং এর পরপরই থাকবে এপক্ষের দম্পতি। আজ থাকবেন প্রণব সরকার শিক্ষক এবং হ্যাপি দাস নার্সিং অফিসার বেলুড়িয়া মহকুমা হাসপাতাল, ওনাদের সাথে সাক্ষাৎকার গ্রহণ করবেন গোপা মজুমদার। বিকেল 3:05 থেকে টানা 5 পর্যন্ত আপনারা শুনতে পাবেন বিবেক ভারতীর পরিবেশিত অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনা হবে। সন্ধে 5:10 থাকবে পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান অবকাশ রঞ্জনি। 5:45 পরিবেশিত হবে লোকসঙ্গীত, এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। সন্ধে 6:00 কর্পোরেট অনুষ্ঠান, 6:30 কৃষক বন্ধুর জন্য আমাদের নিয়মিত পরিবেশনা কিষাণ বাড়ি। রাত 7:05 আবারও নিবেদিত হবে পদ্মাপুর অনুষ্ঠানে মনসামঙ্গলের গান। এবারের বিষয় অনিরুদ্ধ সহ উষার দেবসভায় গমন ও নৃত্য, পরিবেশনা থাকবেন কল্পনা সাহা এবং ওনার সহশিল্পীরা। রাত 8:05 থেকে 9 পর্যন্ত এই টানা 55 ধরে আপনারা শুনতে পাবেন আপনাদেরই অনুরোধের বিভিন্ন হিন্দি এবং বাংলা ছায়াছবির গান, পড়ি লাইভ মনির মতো গান। এই আসরে যুব বন্ধুদের জন্য আমাদের নির্ধারিত পরিবেশনা যুব বাণী প্রচারিত হবে রাত 9:00। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের আসর সরগম, এতে আজ শুনবেন শরৎ বাদন, আজকের শিল্পী আলাউদ্দিন খান সাহেব। এরপর রাত 10:00 থাকবে চলতি সংসদীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ধারণকৃত অংশ, এটি আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনা হবে। এবং এর পরপরই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘটবে। এছাড়াও নির্ধারিত সময়ে আকাশবাণীর দিল্লি, কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বিভিন্ন সংবাদসমূহ আপনাদেরকে আমরা রিলে করে শোনাব। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখলাম আজকের দিনের পরবর্তী সময়ে আমাদের কী কী অনুষ্ঠান রয়েছে সেই সম্পর্কে। তো প্রত্যেকেই আপনারা আমাদের আজকের দিনের পরবর্তী সময়ের এই বিভিন্ন অনুষ্ঠানগুলো শুনবেন, এ প্রত্যাশাই রইল। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 MHz ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণীর বেলুনিয়া কেন্দ্র থেকে। আমাদের এখনকার পরিবেশনা প্রাত্যহিক তথ্য সম্বলিত অনুষ্ঠান আজ সকালে।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রাবণের এই মিষ্টি সকালবেলায় আপনাদের সবাইকে একগুচ্ছ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আজ সকালে অনুষ্ঠান। প্রথমেই অতীত ইতিহাসের ঘটনা বুঝি। ইতিহাসের পাতায় আজকের এই 28শে জুলাই দিনটি এক কথায় বা সংক্ষেপে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা, পেরুর স্বাধীনতা লাভ এবং বিশ্ব হ্যাপাটাইটিস দিবস, এই বিষয়গুলো নিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আসুন এবার একটু বিস্তারিতভাবে দেখে নিই। যেমন আজকের দিনে 1821 সালে স্পেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে পেরু স্বাধীনতা লাভ করেছিল। বাংলায় কৃষকদের অধিকার রক্ষায় বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এই দিনেই 1913 সালে। আবার 1914 সালের আজকের তারিখেই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর এর মধ্য দিয়েই প্রথম বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 1958 সালের এই দিনেই মার্কিন কংগ্রেসে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাক্ট পাশ হয়, যার মাধ্যমে জন্ম হয় নাসা। 1976 সালের এই দিনে চীনের তাংশাং শহরে এক ভয়াবহ ভূমিকম্পে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা অলিম্পিক চলাকালীন সেন্টেনিয়াল অলিম্পিক পার্কে বোমা বিস্ফোরণ ঘটেছিল আজকের দিনেই 1996 সালে। আসুন এবার জেনে নিই আজকের দিনে যেসব বিশিষ্ট ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্য থেকে। 28শে জুলাই 1930 সাল, প্রখ্যাত নজরুল গীতি এবং ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ফিরুজা বেগম জন্মগ্রহণ করেছিলেন। আবার এদিনই জন্ম নিয়েছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক এবং লোকশিল্পী কমল দাশগুপ্ত, সময়টা ছিল 1912 সাল। 1954 সালের আজকের তারিখেই ভেনিজুয়েলার সাবেক রাষ্ট্রপতি হুগো চাভেজ, উনি জন্মগ্রহণ করেছিলেন। তেমনি বিপরীত দিক থেকে আজকের এদিনে আমরা যাদেরকে হারিয়েছিলাম এই 28শে জুলাই তারিখে, তাদের মধ্যে রয়েছেন বিখ্যাত বাঙালি মার্কসবাদী বিপ্লবী এবং নকশাল আন্দোলনের অন্যতম নেতা চারু মজুমদার, সালটা ছিল 1972। 2015 সালে আমরা হারিয়েছিলাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট বিজ্ঞানী এবং মিসাইল ম্যান অব ইন্ডিয়া নামে খ্যাত ডক্টর এপিজে আব্দুল কালামকে। আবার তার ঠিক পরের বছরই অর্থাৎ 2016 সালে আমরা হারিয়েছিলাম ভারতের আরেকজন কৃতি সন্তানকে। তিনি হচ্ছেন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং সমাজকর্মী মহেশ্বতা দেবী, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই দিনেই। তো বন্ধুরা, আজকের এই দিনটি দুটি বিশেষ দিবস হিসাবে পালিত হয়ে থাকে। যেমন আজকের এই 28শে জুলাই তারিখে যেমন পালিত হয়ে থাকে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস, তেমনি আবার বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস এদিনেই পালিত হয়ে থাকে। তো এই বিশ্ব হ্যাপাটাইটিস দিবস সম্পর্কেই আমরা এখন আসুন একটু জেনে নিই সবাই মিলে। ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে বা বিশ্ব হ্যাপাটাইটিস দিবস প্রতি বছর 28শে জুলাই সারা বিশ্বে পালিত হয়ে থাকে। মূলত এই দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে হ্যাপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময় মতো পরীক্ষা, চিকিৎসা এবং প্রতিরোধের গুরুত্বকে সকলের কাছে তুলে ধরা। এবার নিশ্চয়ই প্রশ্ন আসছে, কেন 28শে জুলাই? আসলে 28শে জুলাই নোবেলজয়ী বিজ্ঞানী ডক্টর বারুক স্যামুয়েল ব্লামবার্গ এর জন্মদিন, আর তিনি হ্যাপাটাইটিস বি

ভাইরাস আবিষ্কার করেছিলেন এবং এর টিকা উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, সেজন্যই এই 28 জুলাই। হেপাটাইটিস কি? আসলে হেপাটাইটিস হল আমাদের দেহের যকৃৎ বা লিভারের এক ধরনের প্রদাহ। এটি প্রধানত ভাইরাসজনিত হলেও অ্যালকোহল, কিছু ওষুধ বা অন্যান্য রোগের কারণেও হতে পারে। যেমন প্রধান ধরনের হেপাটাইটিসগুলির মধ্যে রয়েছে হেপাটাইটিস এ, দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। হেপাটাইটিস বি, সংক্রমিত রক্ত, অসুরক্ষিত যৌন সম্পর্ক এবং মা থেকে শিশুদের মধ্যেও ছড়াতে পারে। হেপাটাইটিস সি, প্রধানত সংক্রমিত রক্তের মাধ্যমেই ছড়ায়। হেপাটাইটিস ডি কেবল হেপাটাইটিস বি আক্রান্তদের মধ্যেই হয়ে থাকে। এছাড়াও রয়েছে হেপাটাইটিস ই, যেটি দূষিত পানি এবং খাবারের মাধ্যমে ছড়ায়। বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের হেপাটাইটিস রয়েছে। লক্ষণ কি কি দেখবেন? জ্বর এবং দুর্বলতা, ক্ষুধাবন্ধা, বমি বমি ভাব, পেটের ডান পাশে ব্যথা, চোখ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া অর্থাৎ জন্ডিস, সেই সাথে গাঢ় হলুদ রঙের প্রস্রাব। আসুন এবারে জেনে নিই কী করে আমরা একে প্রতিরোধ করব। প্রথম যে প্রতিরোধের উপায় নিশ্চিতরূপে সেটা হচ্ছে যে হেপাটাইটিস বি এর টিকা আমাদের সকলকেই নিতে হবে, সেই সাথে নিরাপদ রক্ত গ্রহণ করা। ইঞ্জেকশন বা সোঁচ কখনো ভাগাভাগি করে নেওয়া যাবে না। নিরাপদ যৌন আচরণ আমাদেরকে অনুসরণ করতে হবে, তার সাথে সাথে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। নিয়মিত হাত ধোয়ার অভ্যাসও আমাদের পরিবারের সকলের মধ্যে গড়ে তুলতে হবে। তো এই 2026 সালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালনের যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে, মানে মূল বার্তা সেটা হচ্ছে, হেপাটাইটিস প্রতিরোধযোগ্য, পরীক্ষাযোগ্য এবং চিকিৎসাযোগ্য। তাই সময় মতো পরীক্ষা এবং চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচেতনতামূলক বার্তা হিসেবে আপনাদের উদ্দেশ্যে বলব যে হেপাটাইটিসকে নয়, এর সম্পর্কে সচেতনতাকে ছড়িয়ে দিন। সময় মতো পরীক্ষা করুন, টিকা নিন, অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। তো একটু আগে আমি আজকের দিনের ইতিহাসে বলছিলাম যে আজকের এই 28 জুলাই তারিখটি যেমন বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে পালিত হয়ে থাকে সারা বিশ্বে, তেমনি আবার বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসাবেও কিন্তু পালিত হয়ে থাকে। আসুন এবারে এ সম্পর্কে কিছু জেনে নিই। এই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, এটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। দিবসটি পালনের গুরুত্ব, প্রথমত পরিবেশের ভারসাম্য রক্ষা করা, দ্বিতীয়ত বন, নদী, পাহাড় এবং জলাভূমি সংরক্ষণ করা, সেই সাথে বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যকে রক্ষা করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং সবুজ পৃথিবী গড়ে তোলা। তো আসুন শুধু দিবসটিকে সাড়ম্বরে পালন করলেই তো আর চলবে না, মানে আমাদের কাজ বা আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যাবে না। না, তার জন্য আমাদের কি কি করতে হবে, যা যা করা দরকার সেগুলোই বলছি। প্রথমত আমাদের প্রত্যেকেই বেশি বেশি করে গাছ লাগাতে হবে, এবং শুধু লাগালেই চলবে না, নিয়মিত সেগুলিকে যত্ন এবং পরিচর্যা করার মধ্য দিয়ে বড় করে তুলতে হবে, রক্ষা করতে হবে। দ্বিতীয়ত পানি এবং বিদ্যুতের অপচয় আমাদেরকে বন্ধ করতে হবে। তৃতীয়ত হচ্ছে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী আমাদের ব্যবহার করতে হবে। আরেকটা বিষয়ে যেটা কিন্তু আমরা একটু চেষ্টা করলেই পারি, যেখানে সেখানে আবর্জনা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে আমাদের ফেলতে হবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে প্রয়োজনে আমাদেরকে হাঁটতে হবে বা সাইকেল অথবা গণপরিবহন ব্যবহার করতে হবে। আর যেটা আরও একটু বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বন্যপ্রাণী এবং তাদের আবাস স্থল সংরক্ষণে
আমাদের

সচেতন হতে হবে, উদ্যোগী হতে হবে। তো এখানেও একটা সচেতনতামূলক বার্তা আজকের রাষ্ট্রকালে অনুষ্ঠান থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে আমরা দেব, সেটা হচ্ছে যে বন্ধুরা, প্রকৃতি আসলে আমাদের জীবন, তাই প্রকৃতিকে রক্ষা করা মানেই আপনার আমার মানে আমাদের সকলের ভবিষ্যৎকে রক্ষা করা, সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করা। তাই আসুন আজই আমরা প্রকৃতিকে বাঁচাতে উদ্যোগী হই, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ সুন্দর পৃথিবী গড়ে তুলি। তো আজ সকালে অনুষ্ঠানে এতক্ষণ তো অনেক কথা হলো, আসুন এবারে আমরা একটু ভিন্ন ধর্মের একটা গান শুনে নিই। পরিবেশনায় থাকবেন জান্নাত আরা। আর এই গানটি আমি এই কারণেই আজকের রাষ্ট্রকালে অনুষ্ঠানে শোনাতে চাইছি, কারণ এখন বাংলা বছর হিসেবে চলছে শ্রাবণ মাস। তো আমাদের কাজী নজরুল ইসলামের রচনায় এই শ্রাবণ মাস কিন্তু একটা বিশেষ গুরুত্ব পেয়েছে। এই যে বর্ষা, মেঘ, তারপর বৃষ্টি, আবার বিরহ বা মিলন, এগুলো বারবার ফিরে এসেছে কবি নজরুল ইসলামের কণ্ঠে। তো সে কারণেই আজকের রাষ্ট্রকালে অনুষ্ঠান থেকে আপনাদেরকে শোনাব এই শ্রাবণকে কেন্দ্র করে তার রচিত একটি জনপ্রিয় গান, সেটি হচ্ছে ঘোর ঘন ঘটা ছাইল গগন। শুনুন শিল্পী জান্নাত আরার কণ্ঠে।

শ্রাবণীর ঘনমেঘ, প্রকৃতির মাধুর্য এবং প্রেম বিরহের আবহে রচিত এই গানটি আপনারা শুনলেন জান্নাতারার কণ্ঠে। আপনারা রয়েছেন আমাদের প্রাত্যহিক তথ্য নির্ভর পরিবেশনা আজ সকালে অনুষ্ঠানে। বন্ধুরা, প্রবীণ নাগরিক, আমরা জানি আমাদের বয়স যত বাড়তে থাকে ততই আমাদের স্বাস্থ্যের মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতে করতে ধীরে ধীরে সেগুলোর ক্ষমতা কমতে থাকে। তো সেজন্যেই আমাদের যারা প্রবীণ নাগরিক রয়েছেন ওনারা কীভাবে আরও স্বাস্থ্যকর এবং নিরাপদ জীবনযাপন করতে পারেন তার জন্যে আজকের আজ সকালে অনুষ্ঠানের এই পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমি রাখতে চাইব। প্রথমত স্বাস্থ্য পরিচর্যা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে বিশেষত প্রবীণ নাগরিকদের, এবং সেই সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে, প্রয়োজনীয় বিভিন্ন টিকা যেমন ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, নিউমোনিয়া ইত্যাদি সময় মতো গ্রহণ করতে হবে, প্রয়োজনে বিভিন্ন সময় রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ এবং কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করাতে হবে, সেই সাথে নিয়মিত চোখ, কান এবং দাঁতের স্বাস্থ্য পরীক্ষা এবং যত্ন নিতে হবে। দ্বিতীয়ত, পুষ্টিকর খাদ্যাভ্যাস, যেমন প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে যাতে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফলমূল, পূর্ণ শস্য, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি থাকে, পর্যাপ্ত পরিমাণে পানীয় গ্রহণ করতে হবে, সেই সাথে বর্জন করতে হবে অতিরিক্ত চিনি, লবণ এবং স্যাচুরেটেড ফ্যাটযুক্ত বিভিন্ন খাবারগুলো, অর্থাৎ ফাস্টফুড বা জাঙ্ক ফুড কিংবা প্যাকেটজাত বা প্রসেসড বিভিন্ন ফুডগুলো। হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার অথবা পরিপূরক খাবার গ্রহণ করতে হবে, নিয়মিত শারীরিক ব্যায়াম, শারীরিক সক্ষমতা অনুযায়ী প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 150 মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করতে হবে, সপ্তাহে 2-3 দিন হালকা শক্তিবর্ধক ব্যায়াম করতে হবে যাতে পেশি শক্তি বজায় থাকে, দীর্ঘ সময় কোথাও একটানা বসে থাকা চলবে না, মানসিক সুস্থতা, বই পড়া, নতুন কিছু শেখা বা স্মৃতিচর্চার মাধ্যমে মস্তিষ্ককে সক্রিয় রাখতে হবে, পরিবার, বন্ধু এবং সমাজের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ বজায় রাখতে হবে, বিষণ্ণতা, উদ্বেগ বা স্মৃতিশক্তির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ঘরের নিরাপত্তা, সবসময় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে আর এটা কমাতে ঘরের মেঝে পরিষ্কার রাখতে হবে এবং আলগা কার্পেট বা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলতে হবে, সব জায়গায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে, ঔষধ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ঔষধের একটি তালিকা তৈরি করে সময় মতো সেগুলিকে গ্রহণ করতে হবে এবং তার জন্যে রিমাইন্ডারও আপনারা ব্যবহার করতে পারেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা বাতের মতো দীর্ঘমেয়াদী রোগ থাকলে চিকিৎসকের নির্দেশনা মেনে চলুন। প্রতিদিন 7-8 ঘন্টা ভালো মানের ঘুমানোর চেষ্টা করুন, নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া এবং ওঠার অভ্যাস করে তুলুন, ঘুমানোর আগে অতিরিক্ত চা, কফি বা ভারী খাবার এড়িয়ে চলুন। ব্যক্তিগত নিরাপত্তা, জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর সবসময় কাছে রাখুন, নিজের পরিচয়পত্র এবং চলমান বিভিন্ন রোগ ও ঔষধের তালিকা সঙ্গে রাখুন। সুস্থ জীবনযাপন, ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকুন, প্রতিদিন কিছুটা সময় নিরাপদে খোলা বাতাস এবং সূর্যালোকে কাটান, নিজের পছন্দের শখ এবং বিভিন্ন সৃজনশীল কাজে যুক্ত রাখুন, পরিবার এবং সমাজের সাথে সক্রিয় সম্পর্ক বজায় রাখুন। সবশেষে যেটা বলব সেটা হচ্ছে যে সুস্থ বার্ধক্যের মূলমন্ত্র হল সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, সময় মতো স্বাস্থ্য পরীক্ষা, মানসিক সুস্থতা, নিরাপদ পরিবেশ এবং পরিবারের সঙ্গে সক্রিয় যোগাযোগ। মনে রাখবেন, ছোট ছোট এই দৈনন্দিন অভ্যাসগুলিই কিন্তু একজন প্রবীণ নাগরিককে দীর্ঘদিন ধরে সুস্থ, নিরাপদ এবং স্বনির্ভর জীবনযাপন করতে বিশেষভাবে সহায়তা করতে পারে।
তো শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি আজকের রাষ্ট্রকালে অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে। যেতে যেতে দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর। ভারতীয় আবহাওয়া দপ্তর দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ বহু রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থান এবং পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বিভিন্ন ছাত্র যুব সংগঠন পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি তুলেছে। ভারতীয় রেলের আধুনিকীকরণের পথে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হয়েছে। পরিবেশ বান্ধব এই প্রযুক্তি ভবিষ্যতের রেল পরিবহনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের রাষ্ট্রকালে অনুষ্ঠানে নির্ধারিত সময় ইতিমধ্যেই শেষ হয়ে এসেছে, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই আজ সকালে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে আপনারা শুনতে পাবেন প্রথমে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে স্থানীয় বাংলায় সংবাদ এবং কর্পোরকের সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশ মন্ত্রী হুয়া চুনিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত কয়েকজন। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের হামলায় অন্তত 30 জন নিহত। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাটে সোনা জিতেছেন, এই নিয়ে ভারতের পদক সংখ্যা হল 10। আজ সেই বিস্তারিত খবরে

বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধ্যে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সভায় বিলটি পেশ করেন। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে এই বিলে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এই বিলে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়নে একটি টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর DPIIT আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2032 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্ক ফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। দেশের খেলনা শিল্পকে আন্তর্জাতিক শৃঙ্খলের সঙ্গে সুসমন্বিত করা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত ও সহজ করার মতো বিষয়গুলির ওপরেও আলোকপাত করবে এই টাস্ক ফোর্স। অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারতে খেলনা শিল্পের উন্নয়নে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশের অগ্রগতিকেই প্রতিফলিত করে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক গুণমান, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও প্রসারিত করার উপর মন্ত্রী সংশ্লিষ্ট শিল্পোদ্যোগীদের আহ্বান জানান। ভারতের খেলনার ব্র্যান্ডগুলিকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দানের লক্ষ্যে উদ্ভাবন, নকশা, গুণগত মানোন্নয়ন এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের উপরেও জোর দেন তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই। সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য PIB-র পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এয়ারোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভারত ডাকার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, বিক্রম-1 রকেটের সাফল্য নিয়ে তাঁদের কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন তারা। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দানের ওপর জোর দেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী সেদেশের উপবিদেশ মন্ত্রী হুয়া চুনিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিং এ দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেছেন তাঁরা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের আলোচনা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসে দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। এর আগে শ্রী মিশ্রী বেইজিং এ চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স CPPCC-র চতুর্দশ জাতীয় কমিটির উপমহাসচিবের সঙ্গে বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক

বৃদ্ধির পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। পিপলস পার্টি পিপিপি জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর সমর্থকদের গুলি চালনায় তাদের কর্মী মুক্তার ইউনুস প্রাণ হারিয়েছেন, আহত আরও কমপক্ষে দুজন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। প্রাথমিকভাবে এই নির্বাচন এক দফায় হওয়ার কথা থাকলেও পরে তা তিন দফায় করার কথা ঘোষণা করা হয়। গতকাল ছিল প্রথম দফা, শেষ দফার ভোট নেওয়া হবে আগামী 10ই আগস্ট। পিপিপি ও পিএমএলএন একে অপরের বিরুদ্ধে ভোটে কারচুপি ও হিংসায় জড়িত থাকার অভিযোগ এনেছে। দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ ব্যাহতও হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই এই ভোট বয়কট করে। অন্যদিকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা ভোটে দাঁড়াতে পারেনি। পিটিআই দাবি করেছে, গত মাসে জেএএসির বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান, এর ফলে প্রায় 50 দিন পাক অধিকৃত জম্মু কাশ্মীরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। উল্লেখ্য, জেএএসি শরণার্থীদের 12টি আসন তুলে দেওয়ার পক্ষে দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ অবশ্য সেই দাবি অস্বীকার করেছে। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। সিভিল সোসাইটি সংগঠন সাউদার্ন কাদুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানান, কাদুনার ন্যারিটন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে, দুই নেতার মধ্যে এটি হবে অষ্টম বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সপ্তাহখানেক আগে বার্নহাম নতুন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো বিদেশি নেতার সেদেশ সফর। বৈঠকের পর ফোর্টস মাউথে যাওয়ার পথে এক বিমান যাত্রায় প্রধানমন্ত্রী বার্নহাম ইউক্রেনের সম্পূর্ণ সমর্থনের কথা জানান। উভয় নেতা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানা প্রতিরোধে গৃহীত বিভিন্ন ব্যবস্থা এবং যৌথ প্রতিরক্ষা উৎপাদন আরও প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপিত হচ্ছে। মানবজাতির কল্যাণের কথা মাথায় রেখে জল, জলাশয়, বনভূমি, মাটি, খনিজ সম্পদ ও বন্যপ্রাণীর মতো প্রাকৃতিক সম্পদ রক্ষা, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য বজায় রাখা সম্পর্কে জনসচেতনতার প্রসার ঘটানোই দিনটি পালনের মূল লক্ষ্য। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কর্ণাটক উপকূলের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, অন্ধ্র উপকূল, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। 5টি রুপো এবং 3টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শর্মিলা। ভারোত্তোলনে পুরুষদের 79 কেজি বিভাগে ভাল্লুরি অজয়বাবু রুপো পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দে। কর্মী, জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেন। এই সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে। আকাশবাণী আগরতলা। কর্মী, জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন

আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে। এই সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এই আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়ার সংস্থান রয়েছে। অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। উল্লেখ্য, বিরোধীদের হট্টগোলের কারণে লোকসভা অধিবেশন আজ সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ 3 দিনের রাজ্য সফরে আসছেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জানিয়েছেন, এই সফরে তিনি নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল গোমতী জেলার উদয়পুরের রাজস্বী হলে বাল্যবিবাহ এবং এর সামাজিক প্রভাব নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী রাহাতকার। পরদিন 30 জুলাই তিনি আগরতলার মিলন চক্রে নারীদের হয়রানি রোধে আয়োজিত একটি সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবেন। দুটি অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। খয়েরপুর পুরাতন হাভেলির ঐতিহ্যবাহী খাচ্চি মেলা ও উৎসবের আজ শেষ দিন। সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক অভিষেক দেবরায়। গতকাল 6 দিনে কৃষ্ণমালা ও হাভেলি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগামী 31 জুলাই দক্ষিণ জেলা সফরে আসবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি শান্তির বাজার মহকুমার তৈকর্ম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে 63 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন। গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই খবর জানান দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক সাজ্জাদ পি। মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে জেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তর আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। রাজ্যে মাছ, ডিম, দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো ও গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। গতকাল কৈলাসহরের সার্কিট হাউসে মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে এক পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তাগণ। বৈঠকে 3 দপ্তরের গৃহীত সরকারি কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। জাতীয় নিরাপত্তায় এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো সুরক্ষা আরও শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কোর গতকাল থেকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানদের জন্য 2 সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রশিক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষকরা সিআইএসএফ জওয়ানদের আধুনিক নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশিক্ষণ দেবেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে কমলপুর মহকুমার মরাছড়া হাইস্কুলে গতকাল অনুষ্ঠিত হয়েছে মেগা স্বাস্থ্য শিবির। শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এদিকে গতকাল পোয়াংবাড়ি ব্লকের টাক্কা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আয়োজিত স্বাস্থ্য শিবিরে 107 জনকে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে গতকাল দক্ষিণ জেলার মুহুরীপুরে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা মুহুরীপুর শাখার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডাক্তার রাকেশ চৌধুরী উপস্থিত ছিলেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভার উত্তোলক জ্ঞানেশ্বরী যাদব মহিলাদের 53 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন। জ্ঞানেশ্বরী স্ল্যাচ বিভাগে 88 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 111 কেজি তুলে মোট 199 কেজি উত্তোলন করেন। এর আগে ভারতের মীরাবাই চানু এই গেমসে দেশের জন্য প্রথম স্বর্ণপদক জয় করেন। 1টি স্বর্ণ, 3টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ সহ ভারতের পদক সংখ্যা এখন 5টি। এদিকে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শীর্ষ বাছায় ভারত পুরুষ ও মহিলা উভয় দলগত ইভেন্টে 3-0 ব্যবধানে দাপুটে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতকালের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 4-0 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লালমিঙ্গা জুয়ালা হ্যাট্রিক সহ একাই 4টি গোল করেন। আগামী 24 ঘণ্টা রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিও বিনতা দেববর্মা বসুংগুড়ি কমিশনের চেয়ারপারসন বিজয় কিশোর রাহাওয়াটকর তিনি থামনিপাকে হাসতে ও বেড়াই না ফায়েন হাসতে বুড়ি কমিশনের চেয়ারপারসন জনা দেববর্মা শাখা ও বেড়াই ফ্রুব বুড়িতে চেরাই হামক্রাইনি গ্রং যা কবাং মা সামুং বতাঙ্গ মানজাগান বুসকাং সাল নৈতি চুকু গুমটি জেলানি উদয়পুরনি রাজশ্রী হল চেরাই ন কাইমা নই হজাক খাইমুনি পান্ডা কাশাও মোজাংজক রাহতকর মানজাগান তৈনি সালব আগরতলানি মিলন চক্র ব্রী রকন সাতক পিতক খাইজাক মানো কা সোনাও তৈ হজাক খাইমুনি সামং বুতাং কাশাও মানজাগান পান্ডা কায়ু ন হদা হামক্রাই তৈ হদারং মন্ত্রী টিঙ্কু রায় মানজাগানী কক্তঙ্গ সেবক লুকু কক সামুং তৈ পেনশন বেচেক মন্ত্রী আকচু ডক্টর জিতেন্দ্র সিং মিয়া লোকসভা ও পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল নেশে নিচে দেখন পেশ খাইকা অসনা ভিরমা বিল কিসাসক নাংকুকমা গনাং খবজাখা আরো নিবিশিং তঙ্গ বিশি জি জরা আলংনগ খক জি রেজাক জরা দন দি রেজাক তাই খার্তা গনাং রকনি সম্পত্তি নাহারনা আকর দরবারকন ডাক্তি ন সরাই সরাই খাইনা বাকে অ কেরং নজত হাস্তে হাপাং তাই কেন্দ্র বাই নাইকল জাকা আমচাই রক আলাইদা ফাস্ট ট্রেক দরবা আচুকনানি দাগিনানি রায়দা তনি জাখা আরো তে বসাকা থানা ও এফআইআর খাইজাকমানি তালনিনি বিশিঙ্গ ন খার্তা গনাং রকন আমজকি নাং সুকনানি নাই নাই কক্সিলচা মুংনি তালথামনি বিশৃঙ্গ ন দরবা নকনি সামং পাইরিনা নাং সুকানো কেবেংনাই রকনি কেচে মেচে অংমাবাই লোকসভা অধিবেশন তিনি ফুং দামজি সাজরা মুথাক তনি জাখা খয়ারপুরনি কচাম হাবেলিও সিরিশি তিনি সিমি অঙ্গি ফাইমানি চি ব্রী তের তিনি পাইথাক সাল সানজানি পাইথাক সালনি পান্ডাও মানজাগান এমএলএ অভিষেক দেবরায় মিয়া সালদকনি সালো কৃষ্ণমালা তেই হাবেলিনি দাংসাও হুকুমু পান্ডা অংখা ও জুলাই তালনি বুসকাং সাল থামজি সাও দক্ষিণ জেলাও থাঙ্গান হাস্তানী মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শান্তির বাজার মহকুমানি পেকর্ম রেঞ্চিনে রংনকি নখলাও সংযোজক পান্ডাও মানজাকি খক দকচি থাম রাশাই রাংমারি সুবাই জুদা জুদা হামক্রাই গনাং তাং বুতাংনি কুনালা কায়ানো মিয়া মিলুনিয়া সার্কেট হাউস কক্তমা থুমনা রকনি পান্ডাও অকক থুমরখা দক্ষিণ হাস্তে জেলা নাইকলফাং সাজাত পি হাস্টেও আ তক্তুই দুধ তৈ মুই হানবাং রুনা তৈ কামি আমচাইও রং থং গ্রাক খাইনানো নাহারে হাস্তে হাফাং সাকথারে সামং তাঙ্গি দঙ্গহনি শাখা মালমাতা হামক্রাই নাইখুংনি মন্ত্রী সুদাংশু দাস মিয়া কৈলাসহরনি সার্কেট হাউস আ মালমাতা হামক্রাই নাইখুংনি সামুং হুমুংনতি সংযোজক অগ্রাম পান্ডাও ব অকক শাখা আরো মানজাখা উনুকুতি জেলা পরিষদে কাসক অমলেন্দু দাস আ মালমাতা হামক্রাই তৈ তপশিলী বসং হামক্রাইনি নাইখুংনি তাংফাংসং মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামং বুতাংনি অঙ্গে কমলপুর মহকুমানি মরাছড়া হাই স্কুল মিয়া শাখামনি শিবির কাশে সংযোজাখা আরো মাগানা শাখাম যোগে বিথিবরাই বাকজাখা তেবাইশাবুখাক মিয়া পোয়াংবাড়ি ব্লকনি টাক্কা আয়ুষ্মান আরোগ্য ব সংযোজাক শাখামনি শিবির খরক সারা স্নে লুকু রকনি শাখাম যোগে নাইজাখা তে বিথিবরাই বাকজাখা বসং নাইমুথাং তে নাংকুকমা গনাং বেখ্রেপ নাইমুথাঙ্গ দেব গ্রাক খাইনা বাকে ভারতনি সেঙ্করাগ স্পিয়ার কুর মিয়া নিসিমি আগরতলানি মহারাজা বীর বিক্রম বীরকুংখলা ও সামুং বুতাং নিবিশিংতে সিআইএফএস জওয়ান রকনি বাকে হাতি বারনি বাকে আলাইদা ফুলুংমুং সামুং বুতাং নো চেঙ্গি রাজাখা গ্লাস ও সংযোজা কমনওয়েলথ গেমস ভারতনি ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব বুড়ি রকনি শের বাজিথাম বেদেগ রূপাই মানখা জ্ঞানেশ্বরী স্নেচ বেদেগ শের চার চি চার তেই ক্লিন এন্ড জার্ক বেদেগ শের সারা চিসা তিশাখা বেবাগে সারা চুকু চি চুকু তিশাখা আবুনি সিকাং ভারতনি মীরাবাই চানো হাক্তরনি অঙ্গি পুইলা রাংসাকি মেডেল মানখা কাইছা রাংসাক কাইথাম রূপাই তেই কাইশা ব্রুন্স নখবই ভারত তাবুসু জরা বেবাগে কাইবা মেডেল মানখা ইয়াঙ্গ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কাহাম সাই ভারতনি জেলাতে বুড়ি বদল দলনি থমুঙ্গ থাম বুক চার ফেলাইমুংবাই দাপুটো কপলাই অঙ্খা বুসকাং দামনৈ চিবলীয় হাস্তেও কিসাসক হাঙ্কর ফেরাঙ্কগে ওয়াতে ওয়াইমা নহিনে হজাক মৌরখা নবারতিবার নাইখুং তিনি সালনি তুংমারি শাখাও থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও তঙ্গানো আগরতলাও তিনি আইচুকাগ খামানি তুংমারি তংমানি নৈচিদক দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস কক্তমা তাবংনি বাকে অরণ্য পাইখ্যা উল্নি কক্তমা আওয়াই অঙ্গানো সানজা দামসিনী তামৈ সতী ব্রেজিবাও

আকাশবাণী বিলোনিয়া। আমাদের নির্ধারিত অনুষ্ঠানমালা এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শুনবেন গীতালি অনুষ্ঠানে। আসলে আজকে শিল্পী শর্মিষ্ঠা।

গীতালি অনুষ্ঠানে প্রচারিত হল রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন শর্মিষ্ঠা। আজকের এই গীতালি অনুষ্ঠানে আপনারা শুনলেন আমার প্রাণীর মানুষ, যদি তারে নাই চিনিগো এবং নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায়, এই তিনটি রবীন্দ্রসঙ্গীত। আপনার অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণীর বিলুনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 7:59 হয়ে 50 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই আপনাদের দিল্লি থেকে প্রচারিত সমাচার প্রভাত রিলে করে শোনা হচ্ছে।

ছায়াঙ্কিত অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শ্রাবণ মাস নিয়ে। তো শ্রাবণ মানেই শুধু মেঘ আর বৃষ্টি নয়, শ্রাবণ মানে আমাদের মনের এক বিশেষ অনুভূতি। কখনো সে নিয়ে আসে ভালোবাসার স্নিগ্ধতা, কখনো স্মৃতির মায়া, আবার কখনো এক অজানা অপেক্ষার সুর। রিমঝিম বৃষ্টির ছন্দে, মেঘলা আকাশের নরম আলোয় প্রকৃতি যেন তার নিজের ভাষায় গান গেয়ে ওঠে। সেই সুরের সঙ্গে মিশে যায় আমাদের মনের কথা, যে কথা কখনো বলা হয় না, শুধুমাত্র অনুভব করা যায়। শ্রাবণের সেই মৃদু আবেগ, প্রেম আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন নিয়ে আমরা এবারে শুনব হৃদয় ছোঁয়া আরেকটি স্মরণীয় গান, কোথা কোথা খুঁজেছি তোমায়। এই ছায়াছবিতে

আপনার বাড়ির দোকানের বৈদ্যুতিক তারের অবস্থা নিয়মিতভাবে পরীক্ষা করান এবং শর্ট সার্কিট বন্ধ করুন। গ্যাস ভর্তি সিলিন্ডার দাঁড় করিয়ে রাখবেন। শুয়ে রাখা সিলিন্ডার থেকে তরল গ্যাস চুয়ে পড়লে বাতাসের সংযোগে প্রসার লাভ করে এবং আগুনের সাথে বিস্ফোরণ ঘটে। রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে এরকম সন্দেহ হলে দেশলাই কাঠি ধরাবেন না এবং বৈদ্যুতিক সুইচ টিপবেন না। জানালা দরজা খুলে দিয়ে গ্যাস মেরামতকারীকে খবর দিন। রান্না হয়ে গেলে আগুন নিভিয়ে ফেলুন। চুল্লি এবং গ্যাস সিলিন্ডারের সুইচ বন্ধ করুন।

0: অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণীর বেলুনিয়া কেন্দ্র থেকে। এখন পদ্মাবরণ অনুষ্ঠানে নিবেদিত হচ্ছে মনসা মঙ্গলের গা। আজকের বিষয় সূত্রধর কর্তৃক ডিঙ্গা গঠন। পরিবেশনে রয়েছেন রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পীরা।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধ

উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল, শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামিদামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলুনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলুনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়ি তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে। কি ভাবছেন, আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুরো ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশ। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।

0: আমাদের শাহ কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস এর শাহ কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস সাবরুম দক্ষিণ ত্রিপুরা মোবাইল নম্বর 9436505624
1: পদ্মাবর অনুষ্ঠানে নিবেদিত হল মনসা মঙ্গলের গান। আজকের বিষয় ছিল সূত্রধর কর্তৃক ডিঙ্গা গঠন। পরিবেশনায় ছিলেন রূপা সাহা পোদ্দার এবং সহশিল্পীরা। জলই জীবন, কিন্তু মনে রাখবেন অবশ্যই পরিশ্রুত এবং বিশুদ্ধ জল পান করতে হবে, তাহলেই বিভিন্ন ধরনের সংক্রামক রোগ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারব। জলের উৎসের আশেপাশে কোনো বর্জ্য পদার্থ ফেলবেন না, এতে করে পানীয় জল সংক্রমিত হতে পারে। মলত্যাগের পর, খাবারের আগে বা খাবার পরিবেশন করার আগে সাবান দিয়ে ভালো করে দুহাত ধুয়ে নেবেন। সুস্বাস্থ্য বজায় রাখতে বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ডায়রিয়া বা পেটের অসুখ প্রতিরোধে টাটকা খাবার খান, কাঁচা সবজি বা ফল পরিষ্কার জলে ধুয়ে নিন। ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি অনেক রোগ নোংরা হাতের জীবাণু থেকে সংক্রমিত হয়। মনে রাখতে হবে সবসময় বিশেষ করে খাবার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। আকাশবাণী বিলোনিয়া, আপনার এই অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন বাবুল ছায়াছবি থেকে শ্রোতা বন্ধুরা, এই গানটি আপনারা শুনলেন তুমসে নেহি দেখা ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন শ্রেয়া ঘোষাল এবং শান। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গানে গান অনুষ্ঠানের পরবর্তী গানে। এবারের ছবি হাম দিল দি চোখে সানা। গানটির শিল্পীরা হচ্ছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক।

বন্ধুরা, গান গানে অনুষ্ঠানে আপনারা শুনছেন আপনাদের পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবি গান। দ্বৈতকণ্ঠে এবারের গানটি গিয়েছেন সাধনা সরগম এবং উদিত নারায়ণ, আর এই গানটি আমরা নিয়েছি আনাড়ি ছায়াছবি থেকে।

এবারে গানটি আমরা নিয়েছি চলতে চলতে। এই ছবি থেকে একসাথে গেছেন অভিজিৎ ভট্টাচার্য এবং অলকে ইয়াগনিক।

শ্রোতা বন্ধুরা, এক এক করে গান শোনাতে শোনাতে আমরা চলে এসেছি আজকের গানে গান অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। শোনাব অনুষ্ঠানের সবশেষ গানটি, বোম্বে টু ব্যাংকক। এই ছবি থেকে শিল্পীরা হচ্ছেন শ্রেয়স, তালপাদে, কে কে এবং লিনা ক্রিস্টেনসেন।

পরিবেশ তোলো গানে গানে অনুষ্ঠানে আপনাদের এই পছন্দের বিভিন্ন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী বেলোরিয়া। একটু পরেই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশাত্মবোধক গান। শুনুন আজকের অনুষ্ঠানের সবশেষ গানটি।

দেশবন্ধন অনুষ্ঠানে এতক্ষণ নিবেদিত হল বিভিন্ন শিল্পীর পরিবেশনায় দেশাত্মবোধক গান আকাশবাণী বিলোনিয়া। এখন পরিবেশিত হচ্ছে ভজন। আসলে আজকের শিল্পী মথুরা ভট্টাচার্য।

নিবেদিত হচ্ছে হিন্দিতে ভজন। আসলে আজকে শিল্পী মথুরা ভট্টাচার্য।

নিবেদিত হল ভজন, শিল্পী ছিলেন মধুরা ভট্টাচার্য, আকাশবাণী বিলোড়িয়া। কিছুক্ষণের মধ্যেই প্রথমে আকাশবাণীর দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনা হচ্ছে এবং এর পরপরই আপনারা শুনতে পাবেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম চিন্তা পরিবেশিত কর্পোরেট অনুষ্ঠান।

Awak tang deh.

Ah.

mangraccia poi già quando era in sul lavoro.

봐봐. 동거리 히딕히고 어느 차나죠 순지도 들이 미마고

하지만 기식 방족제 해동아 이미 샥샤리만 루이 방족제 해동아 신난다 시간아 아농랑미야 직장기 이루 방족으로

Wake up. O sa pangatantaw, apun. Dada, ay po.

个福德乐不久太平穷困福乐德乐不久太平穷困

quá ai xưa nồng tay

么小朋友。

아디오즈로워르 사뭉이야글로 하녀하이 꼭두 파시고 탕을 낼래네 사보바 꼭두고 그런 잡도 할로

আপনারা শুনছেন না আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানটি আবারও শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আকাশবাণী মিলনীয়। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হরিহট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সংসদে এনডিএ জোটের সাপ্তাহিক মঙ্গল মিলন বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে তৈরি নতুন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শর্ট পাটে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট নিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ি অভিযোগের বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। আজ বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা ২৩তম কমনওয়েলথ গেমসের সোনা জয়ের জন্য প্যারা অ্যাথলিট শর্মিলা ধানকারকে অভিনন্দন জানান। রূপজয়ের জন্য সর্বেশ কুশারী, ভাল্লুরি অজয়বাবু ও জ্ঞানেশ্বরী যাদবকে এবং ব্রোঞ্জ পদক জয়ের জন্য শিল্পা শায়লা এবং বিন্দারানী দেবীকে তিনি অভিনন্দন জানান। কানাডায় জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার কারণে অনাহাত সিংকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।
1: 23वें राष्ट्र मंडल खेलों में भारत के पैरा खिलाड़ी सुश्री शर्मिला धड़कड़ ने स्वर्ण पदक और सुश्री शिल्पा के शायल ने कांस्य पदक जीता है। श्री सवेश कुमार सारे, श्री वलूरी अजय बाबू, सुश्री ज्ञानेश्वरी यादव ने रजत पदक एवं सुश्री बिंदिया रानी देवी ने कांस्य पदक जीतकर इस प्रतियोगिता में भारत का गौरव बढ़ाया है। सभी खिलाड़ियों को उनके योगदान के लिए हार्दिक बधाई देता हूँ।
0: এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সদস্যরা উঠে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। অধ্যক্ষ আরো বলেন, সভা সুষ্ঠুভাবে চলতে দেওয়া এবং সরকারি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন আটকাতে ২০২৬ সংশ্লিষ্ট সংশোধনী বিল নিয়ে অর্থপূর্ণ আলোচনা হওয়া উচিত। শ্রী বিড়লা সরকার এবং বিরোধী উভয় পক্ষকেই সহমতে পৌঁছে বিল নিয়ে আলোচনা শুরু করতে বলেন। যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, প্রশ্নোত্তর পর্ব বাধা সৃষ্টি করা উচিত নয় বলে অধ্যক্ষ মন্তব্য করে বলেন, সংসদ হল আলাপ আলোচনার জায়গা এবং গোটা দেশেই এই সদর্থক বার্তা পৌঁছে দেওয়া উচিত। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬শে জুলাই সন্ধে ৬টার আগে দাখিল করা সমস্ত এফআইআর, ফৌজদারি অভিযোগ ও শো কজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দিতে হবে। আসামেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে আজ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের অবাধ ও মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে সংসদদের অবহিত করা হয়েছে বলে বিজেপি সাংসদ মানস তিওয়ারি জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে তিনি আজ সাংবাদিকদের বলেন, সরকারি পরীক্ষা সংশোধনী বিল নিয়ে লোকসভায় আলোচনা হলে সব রাজনৈতিক দল তাতে অংশ নেবে বলে তিনি আশা করছেন।
2: ट्रेड के क्षेत्र में जो फ्री ट्रेड एग्रीमेंट होते हैं दुनिया से, वो 2013-14 तक भारी हेवी ड्यूटी लगती थी, लेकिन आज ये जानकर के खुशी होगी कि लगभग दुनिया के वो सभी विकसित देश भारत के साथ अब फ्री ट्रेड एग्रीमेंट में है। आज जो बिल आ रहा है उस पर सभी लोग सकारात्मक रूप से भाग लें, विपक्ष से भी हम लोग अपेक्षा करते हैं डिस्कशन में भाग लें, उसको पास करें।
0: বিজেপির রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল পাঞ্জাব সরকারের সমালোচনা করে বলেন, সেখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের সাংসদদের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে শ্রী মোদী বলেছেন, দুর্গতদের সাহায্যের জন্য কেন্দ্র আসাম সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে, সকলে যাতে নিরাপদে এবং সুস্থ থাকেন তিনি সে প্রার্থনাও করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল।

0: আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জোটের ঐক্য প্রদর্শনের লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার প্রথাগতভাবে এই বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে গঠিত নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সদস্যরাও এই জোটের বৈঠকে যোগ দেন। এর আগের বৈঠকটি হয় 21 তারিখে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সারা দেশে ভবিষ্যতে যে পরীক্ষাগুলি হবে সেগুলির প্রশ্নপত্র ফাঁস আটকাতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রতিক নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও প্রধানমন্ত্রী বলেন। অমৃতসরে আজ শ্রী গুরু রামদাসজির আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ইজি কানেক্ট হাব অ্যান্ড স্পোক মডেলের সূচনার মাধ্যমে পাঞ্জাব, উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার 27টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত হল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিন্দ্রাপু রামমোহন নাইডু এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন,
1: अब तक अमृतसर एयरपोर्ट से आपको 7 अंतरराष्ट्रीय डेस्टिनेशंस की सीधी कनेक्टिविटी उपलब्ध होती थी। अब दिल्ली जैसे इस तरह हब एंड स्पोक में कनेक्ट हो रहा है तो आपकी ग्लोबल कनेक्टिविटी अगर आप देखेंगे तो आपको दुबई, सिंगापुर, बैंकॉक, पेरिस इसके जैसे 20 इंटरनेशनल डेस्टिनेशंस आपको एक चेक इन, एक बैगेज टैग के साथ आप कर पाएंगे।
0: অমৃতসর থেকে প্রতিদিন 2টি ইজি কানেক্ট বিমান চালু হল। এয়ার ইন্ডিয়ার এই উড়ানগুলিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য যাত্রা শুরুর আগে ও ট্রানজিট সংক্রান্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ডিজিযাত্রার নিবন্ধন বাধ্যতামূলক। দেশের খেলনা শিল্পকে বিশ্বমানের কোলে তোলা এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার জাতীয় খেলনা পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। সরকারের উদ্যোগে বিভিন্ন মন্ত্রক, শিল্প সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলির মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। একটি প্রতিবেদন,
2: কেন্দ্রীয় সরকারের জাতীয় খেলনা কর্মপরিকল্পনা বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ এর লক্ষ্যই হলো ভারতকে একটি বৈশ্বিক খেলনা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ, মানসম্পন্ন এবং শিক্ষামূলক খেলনার উৎপাদন বৃদ্ধি করা। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে বিআইএস সার্টিফিকেট ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা।
3: যদি লোকালি প্রোডিউস কস্টলি হয় ইম্পোর্ট থেকে তো ওরা এখানে কেমনি তৈরি করবে আর কেমনি বিক্রি করবে আর কাকে বিক্রি করবে। টু মেক পিপল অ্যাওয়ার গভর্নমেন্ট বিআইএস সার্টিফিকেট ইন্ট্রোডিউস করলো যাতে সব খেলনাগুলো একই পরিমাণে বিক্রি হয়। যেই মুহূর্তে এটা করা হলো সেই মুহূর্তেই আমাদের লোকাল প্রোডাক্টটা সস্তা হয়ে গেল। এই জিনিসটাই পাবলিককে অ্যাওয়ার করানো গভর্নমেন্টের উদ্দেশ্য কি ভাই, আর লোকাল ইজ অলওয়েজ গুড, দি বেস্ট এন্ড দ্য বেস্ট প্রাইস।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ডালহৌসি মহকুমার লাহাড় এলাকায় গাড়ি দুর্ঘটনায় 3 মাসের এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী গাড়িটি জাতীয় সড়ক থেকে প্রায় 400 মিটার গভীর এক খাদে পড়ে যায়। নিহতরা সকলেই চাম্বা জেলার, তারা চণ্ডীগড় থেকে ফিরছিলেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD ছত্তিশগড় ও ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 দিন উত্তর পূর্ব ভারত, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কোঙ্কন, গোয়া, গুজরাট ও পশ্চিমবঙ্গ এবং বিদর্ভের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শটপাটে সোনা জিতেছেন। শর্মিলা কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। এর ফলে এই প্রতিযোগিতায় প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জয়ের জন্য ভারতের 20 বছরের অপেক্ষার অবসান ঘটল। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার, নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা 2 পর্যন্ত মুলতবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

0: Supreme Court directs the release of student protesters below 18 years and those having no criminal record. Both houses of parliament adjourned soon after assembling amid ruckus. Lok Sabha scheduled to take up anti-paper leak amendment bill today. Air India launches Easy Connect hub and spoke model at Amritsar Airport, connecting Punjab with 27 global destinations. 16 Maoists, including 6 top commanders, surrender before security forces in Jharkhand. Government introduces system of registering E0 FIRs in cybercrime cases across 18 states and union territories. 7.1 magnitude earthquake hits southern Japan, tsunami warning issued. And with that, we end the midday news.
1: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন কিষাণ কথা। আজকের কিষাণ বাইকুরা নিবাসী অমিত মজুমদার।
2: শ্রোতা বন্ধুরা, আমরা এখন কথা বলছি একজন প্রগতিশীল কৃষক ভাইয়ের সাথে। কৃষক ভাই, আপনার নাম?
3: আমার নাম অমিত মজুমদার।
2: আপনি কোন পঞ্চায়েতের কৃষক ভাই?
3: আমি বাইকুরা পঞ্চায়েতের।
2: আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনি রাবার গাছের চারা তৈরি করছেন। আপনি রাবার গাছের চারা তৈরির সাথে কতদিন ধরে যুক্ত আছেন?
3: আমি প্রায় 10 বছরেরও বেশি ধরে যুক্ত আছি এটার সাথে যুক্ত হয়েছি। প্রথমে আমি সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন, ধন্যবাদ জানাই এবং আকাশবাণী বিলোনিয়াকে আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য কিছু কথা বলার।
2: কৃষক ভাই, আপনি রাবারের গাছের চারার তৈরির প্রক্রিয়ার সাথে কিভাবে যুক্ত হয়েছেন?
3: আমি যখন দেখলাম যে কিছু না কিছু তো করতে হবে, চারিদিকে অর্থনীতির যে পরিস্থিতি ছিল,
2: হ্যাঁ,
3: কিংবা 10 বছর আগে আমাদের রাজ্যের কিংবা সারা দেশের যে পরিস্থিতি ছিল, তো সেখান থেকে আমি চারিদিক যখন দেখলাম, অ্যানালাইসিস করলাম, সবকিছুতে বুঝতে পারছিলাম যে রাবারটা আজ হয়তো যে জায়গায় দাঁড়িয়ে আছে, তখন রাবারের কেজি ছিল হয়তো 60-70 টাকা এমন ছিল। তো তখন আমি বুঝতে পারলাম যে এটা ধীরে ধীরে বাড়বে, যেহেতু আমাদের সারা পৃথিবীতে রাবারের জিনিসগুলো যেভাবে উৎপন্ন হচ্ছে, যেভাবে বাড়ছে, খুব তাড়াতাড়ি যে জিনিসগুলো উৎপন্ন হয় এটা রাবার থেকেই হতে পারে। এখন রাস্তার ফ্রিজ থেকে শুরু করে আমাদের ঘরের দৈনন্দিন প্রত্যেকটা জিনিস রাবার দিয়েই উৎপন্ন হয়। অর্থাৎ তাই আমি বুঝতে পারলাম যে রাবারটাকে যদি ধরতে পারি, এটা যদি বাজারজাত করতে পারি, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে আমাদের জন্য এবং খুব তাড়াতাড়ি আমরা একটা ভালো অ্যাচিভ করতে পারবো। আমি এটা আমার আশা ছিল, বাকিটা ঈশ্বরের ইচ্ছা ছিল, ঈশ্বরের দান ছিল এবং আমার নিজের প্রচেষ্টা ছিল। তারপর আমি আশা করি আপাতত সফল আছি।
2: আচ্ছা, আপনি এত মানে চাষ পদ্ধতি, মানে যে সবজি, ধান, তাছাড়া হাঁস মুরগ সব কিছু, কিন্তু বাণিজ্যিকভাবে এই রাবার চারা প্রক্রিয়ার সাথে কেন যুক্ত হইলেন?
3: দেখুন, একদিকে হচ্ছে আমরা যখন ধান করি, বছরে কোনো কোনো জায়গাতে 2 বার ধান করতে পারি, কোনোবার 1 বার করতে পারি।
2: আচ্ছা,
3: কিন্তু সেই জায়গায় দেখা যায় ধানটা আমরা বছরে কতটুকু হবে এটা আমাদের উপর নির্ভর করে না, এটা আবহাওয়ার উপর নির্ভর করে। কারণ হঠাৎ দেখা যায় অতিরিক্ত, যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হচ্ছে না, যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন হচ্ছে, আবার পোকামাকড় বেরিয়ে যাচ্ছে। এখন নতুন নতুন পদ্ধতিতে যেভাবে পোকামাকড় আবিষ্কৃত হচ্ছে বা বেরোচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে পুরো ক্ষেতটাকে নষ্ট করে দিচ্ছে। আর ওষুধ, যেভাবে যে ওষুধটা আমরা ইউজ করি, যে ওষুধটা আমরা ব্যবহার করি, কীটনাশকটা ব্যবহার করি, তো সেটা দেখা যাচ্ছে কোনো কোনো সময় ধানটাকে ক্ষতি করে দিচ্ছে, আবার কোনো কোনো সময় ভালোভাবে উৎপন্ন হচ্ছে। তো এটার কোনো নিশ্চয়তা নেই। আবার ধান চাষ না করলে আমরা খেতে পারবো না, এটাও তো নিশ্চিত। আমি সমস্ত কৃষকদের সম্মান জানাই, এটা তো করতে হবে। কিন্তু আমি যখন দেখলাম যে একটা কম টাকা খরচ করার পর দেখা যাচ্ছে একটা ভালো ইনকাম সোর্স তৈরি হবে, এবং শুধু আমি নয়, আমার জায়গায় আরো দুজন মানুষ আমার জায়গাতে, অর্থাৎ আমি যেখানে কাজ করছি, যে পদ্ধতিটা ইউজ করছি, সেখানে আরো দুজন কাজ করতে পারবে, যে সুযোগটা আমি বুঝতে পারলাম যে আমি একবার শুরু করি, দেখি সফল হলে তো হলাম, আর ব্যর্থ হলে ছেড়ে দেবো। তো তখন দেখা গেল যে না, যেহেতু তখন 60-70 টাকা কেজি দিয়েছিল এবং আমি একটা রাবার গাছ তৈরি করতাম, তখন হয়তো কত এটা 10 টাকা দাম ছিল, কিন্তু আজকে সেটা অনেক টাকা দামে আসছে। তো সেটা যখন আমি দেখলাম যে এটা 10 টাকা, তার পিছনে খরচ ছিল 6 টাকা, তখন 4 টাকা লাভ হতো। এবার এই 4 টাকা থেকে দেখা যাচ্ছে যে আবার লেবার খরচ দিতে, সব সবকিছু দিয়েও আমার কাছে যখন 2 টাকা থাকছে, ওই 2 টাকা দিয়ে আমার পরিবার চলছে, আমার নিজস্ব কাজ করতে পারছি এবং আগামী অর্থাৎ ভবিষ্যতের জন্য দেখা যাচ্ছে যে হয়তো 50 বছর করে রাখা যাচ্ছে। সমস্ত বিষয়গুলো যখন দেখলাম, যখন এটা বাজারে চলে আসছে, তখন মানুষ যখন এটার প্রতি ঝুঁকলো, যখন দেখা যাচ্ছে না মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছে, অ্যাকসেপ্ট করছে, তখন নিজের কাছে ভালো লাগলো। তারপরে দেখলাম যে না, এটাকে আমি খুব দ্রুতই কাজে লাগাতে

0: হবে, আরো ছোট্ট পরিসরে শুরু করেছি, এটা আরো বড় পরিসরে শুরু করতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যেন আমি জানতাম যে আমাকে দেখে হয়তো আরো 10 জন অনুপ্রাণিত হবে, সেটাই আমার ইচ্ছা ছিল।
1: খুব সুন্দর বললেন আপনি। এছাড়া যে রাবার তৈরি চারা করতে গেলে প্রথমে কি করতে হবে কৃষক ভাইদের?
0: প্রথমে একটা হচ্ছে রাবার, তো আমরা দেখি সাধারণত বড় গাছগুলো যেখান থেকে লিরিক্সটা আসে, যেখান থেকে রাবারের কষ্টটা আসে, আমরা সাধারণত এটার দিকে তাকাই। কিন্তু এটা তো সবাই জানি না, যে যে আমি সম্মান রেখেই বলছি সবার প্রতি, হয়তো সবাই জানি না যে রাবারের ছোট ছোট গাছগুলো, যখন একটা ছোট গাছ লাগাই ওইটা কিভাবে উৎপন্ন হয়, ওটা কোথার থেকে আসে, এটা কিভাবে প্রসেসিং করা হয়। কিন্তু আমরা যারা রাবারের চারাগুলো তৈরি করি, প্রথমে আপনার একটা জায়গা লাগবে, এটা সমতল জায়গা হোক কিংবা টিলা জায়গা হোক, পাহাড় জায়গা হোক, যেখানে জল জমতে পারবে না পুরোপুরি, এরকম জায়গা থাকতে হবে,
1: মানে যেখানে জল না দাঁড়াতে পারে।
0: হ্যাঁ, জল যাতে না জমে, এখানে জল জমলে এটা ক্ষতি হয়ে যাবে।
1: আচ্ছা,
0: চারাগুলো তৈরি করতে যে রাবার গাছ থেকে যে ছোট ছোট চারা, মানে রাবারের যে একটা গোটা থাকে
1: বিচি,
0: হ্যাঁ বিচিগুলো থাকে, এগুলো একটু বড় আকারের হয়। এটা ফেটে যাওয়ার পর যখন গাছের মধ্যে এটা পেকে যায়, এরা যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন এটা এটা ফেটে গিয়ে নিচে পড়ে যায়। ছোট ছোট যে বিচিগুলো আছে এগুলো আপনাকে কুড়িয়ে নিতে হবে প্রথম প্রথমত। এবার আমরা যেমন ধান চাষ করার আগে আমরা যে কিছু ধান লাগিয়ে দিই, যেটাকে আমরা কৃষক ভাইরা জ্বালা বলি, জ্বালা লাগানোর সময় যে ব্যাট ব্যাট কাটা হয়, এরকম ব্যাট কাটি আমরা। তো রাবারের গুটিগুলো লাগাতে গেলেও সেরকম ছোট ছোট ব্যাট তৈরি করতে হয় লম্বা লম্বা করে। তো এগুলোকে করার পর আমরা ওইখানে প্রথমত এটাকে সুন্দর করে আমরা ম্যানেজ করে, তারপরে প্রতিটা ব্যাট, মনে করুন আপনি একটা কথা আপনি 50 ব্যাট লাগাবেন।
1: আচ্ছা,
0: এবার 50 ব্যাটের জন্য আপনাকে রাবারের সেই বিচিগুলো তোকাতে হবে, এগুলো কুড়িয়ে নিয়ে আপনাকে একটা জায়গায় রাখতে হবে, বালি দিয়ে রাখতে, উপরে বালি ঢাকা দিয়ে রাখতে হবে। এগুলোতে যখন গেরা আসবে তখন
1: গেরা মানে
0: মানে ছোট ছোট আমরা ধানের মধ্যে যেমন ধানগুলো যেমন সিদ্ধ করার পর এগুলো যখন একটা জায়গায় রাখি, তখন এখানে অঙ্কুর আসে, এগুলো নিয়ে লাগিয়ে রাখি, তো এখানেও অঙ্কুর আসবে।
1: আচ্ছা,
0: তো এবার এগুলো নিয়ে ওই ব্যাটের মধ্যে প্রতিটা জায়গাতে 1 ইঞ্চি 2 ইঞ্চি পর পর আমরা লাগিয়ে দেবো এগুলো।
1: আচ্ছা,
0: এবার সেখান থেকে এগুলো লাগানোর পর কিছুদিন পর আস্তে আস্তে আস্তে আস্তে করে এগুলো বেরিয়ে আসবে।
1: আচ্ছা,
0: পাতা উঠবে, দুটো পাতা উঠবে প্রথমে, তারপর ধীরে ধীরে গাছগুলো লম্বা হবে। এবার যখন 1 হাত হয়ে যাবে গাছগুলো, 1 হাত লম্বা হয়ে যাবে, প্রায় 16 থেকে 18 ইঞ্চি হয়ে যাবে, এরকম হওয়ার পর এগুলোতে প্রচুর ঘাস জন্মাবে, তো আরো অনেক কিছু উঠবে, তো এগুলো আগাছাগুলোকে আমরা সরিয়ে নিতে হবে। সরিয়ে নেওয়ার পর যখন দেখা গেলো যে গাছগুলো 6 থেকে 7 মাস হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, আপনার কোমর সমান হয়ে গেছে, তখন এই গাছগুলোকে এবার আমাদের যে 2 থেকে 3 বছরের রাবার গাছ যেগুলো আমরা লাগাই, অরিজিনালি রাবার গাছ লাগাই, এইগুলো থেকে এবার গাছের ছাল, যেটা আমরা কলম বলি, কলম করি, ওখান থেকে গাছের ডাল আনতে হবে। এটার মধ্যে ছোট ছোট মানে যে সিস্টেম আমরা লাগাই, এটাকে আমরা বাংলা ভাষায় বলি চোখ।
1: আচ্ছা,
0: এগুলো তুলে এনে আমরা কলম করি, এখানে লাগাতে হবে কেটে। তো এখানে লাগানোর পর আপনার কিন্তু মেইন গাছ যেটা আছে, যে গাছটা নিচের থেকে উপরে উঠলো, ওই গাছটার গুরুত্ব তখন আর নেই। ওই গাছটা শুধু আপনাকে শুধুমাত্র আপনাকে ওই সার ওষুধ দেবেন, মাটি দেবেন, ওই সূর্যালোকের উপস্থিতি, তার যে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, এই সবগুলো শোষণ করে নিয়ে সে আপনাকে গাছটা ধীরে ধীরে উপরে উঠতে থাকবে। এবার যেখানে আমি কলম করেছি যে জায়গাটাতে, ছোট জায়গাটাতে, ওখান থেকে একটা ডাল বেরোবে, এটাই হচ্ছে মেইন স্টিক। এটা বের হওয়ার পর এবার এটাকে আমরা ধীরে ধীরে আর একটু বড় হবে, বড় হওয়ার পর আমরা এটাকে নিয়ে প্রথমত তো এটাকে বাঁধতে হয় কলম করার পর। এবার 15-20 দিন বা 25 দিন পর এটা আমরা খুলবো, খোলার পর দেখবো গাছটা ঠিক আছে কিনা, পরিপূর্ণ ঠিক আছে কিনা। এবার স্টিকটা যখন বেরোবে, এবার মনে করুন আপনি কিছুদিন পর, এটাকে বলা হয় রাবারের স্টাম,
1: স্টাম।
0: হ্যাঁ, এবার আপনি যদি মনে করেন যে আমরা না এটা পলিব্যাগ করবো প্রসেসিং অনুযায়ী, কেউ ডাইরেক্ট লাগায় এই গাছগুলো,
1: মানে ডাইরেক্ট মাটিতে পুঁতে,
0: ডাইরেক্ট এখান থেকে তুলে গাছের শুধু শিকড়টা থাকবে আর উপরের জায়গাটা কেটে ফেলবে, কেটে কলম যেটা আছে এটা থাকবে, সরাসরি নিয়ে মাটিতে লাগিয়ে দেবে। তো আমরা এটা না করে কি করি, এটা পরিবেক অর্থাৎ একটা প্লাস্টিকের প্যাকেট, প্যাকেটে মাটি ঢুকাবো।
1: আচ্ছা,
0: প্যাকেটে মাটি ঢুকানোর পর এটা আবার ওই ড্রেনের মধ্যে রাখবো, সেখানে এই চারাটা তুলে নিয়ে আবার সেখানে লাগাবো প্যাকেটটার মধ্যে। যেমন আমরা বাজারে ফুল গাছ টুলা দেখতে পাই না, সবকিছু ফুল গাছ আমের চারা যেগুলো পলিথিনের ব্যাগের মধ্যে দেখতে পাই, এইটা তো সেম প্রসেসিং এ করা হয়, কিন্তু এগুলো করতে অনেক সময় লাগে। তো দেখা যাচ্ছে এটা তুলে নিয়ে আমরা ওই মাটির মধ্যে রেখে দিলাম, ড্রেন করে পলিথিনের ব্যাগ গুলো সাজিয়ে মাটি ঢুকিয়ে এদের মধ্যে রেখে দিলাম। এবার এখানে আরো 6 মাস স্টিকটা আরো বড় হতে থাকবে। এবার স্টিকটা বড় হবে, এবার আপনি লাগিয়েছেন তো মনে করুন 1 হাত,
1: আচ্ছা,
0: কিংবা আপনি গাছটা যখন আপনি মাটির ভিতরে ঢুকালেন এই পলিথিনের প্যাকেটে, তখন দেখা গেলো 6 থেকে 7 ইঞ্চি আছে এটা,
1: মানে যখন ঢুকিয়েছেন,
0: যখন ঢুকিয়েছেন আপনি পলিথিনের ব্যাগে, যখন আপনি স্টামটা তো আপনার সমান হয়ে গেল, মনে করেন আপনি গাছটা তিন ফুট হয়ে গেল, আপনি এটাকে কাটলেন, এবার আপনার ছয় থেকে সাত ইঞ্চি কিংবা আট ইঞ্চি থাকলো এটা জায়গাটা এই কলমটা সহ। এবার আপনি পলিথিনের প্যাকেটের মধ্যে ঢুকালেন, ড্রেনের মধ্যে রাখলেন, এটা ধীরে ধীরে ধীরে ধীরে এবার এটা হয়ে যাবে আড়াই ফুট তিন ফুট হয়ে যাবে,
1: নিচের শিকড় টিকর একটু
0: যাতে গাছটা হেলে না পড়ে এদিক ওদিক। এবার এটা মাটি আপনাকে আটকে ধরলো, পলিথিনের ব্যাগ গুলো আটকে ধরার পর ধীরে ধীরে এটা বড় হতে থাকলো। বড় হওয়ার পর এবার আপনি এখানে সার ওষুধ দেবেন, অতিরিক্ত রোদ তো রোদ তো লাগবেই, অতিরিক্ত কুয়াশা করতে পারবে না, তো বৃষ্টি হলে ভালো, কারণ যেহেতু জল চাই এটা প্রতিদিন আপনাকে জল দিতে হবে নিয়মিত, বেশি দিতে না পারলে প্রতিদিন এক গ্লাস করে জল দিতে হবে প্রতিটা ব্যাগের মধ্যে।
1: জল জমি নির্বাচন করতে গেলে হবে যেখানে জল না দাঁড়াতে পারে, জল নিষ্কাশনী ব্যবস্থা ভালো থাকতে হবে, সেই জায়গাটা কৃষকবাইরা নির্বাচন করতে হবে আবার চারা তৈরির জন্য। তারপরে
0: তারপর এবার গাছটা যখন বড় হবে, আপনার আপনার মনে করেন একটা কথা দুই ফুট হয়ে গেল, তখন দেখা গেল গাছটা সুন্দর পাতা টাতা সব সম্পূর্ণ আছে, তো এবার গাছগুলোকে আপনি বাজারজাত করতে পারছেন। একটা হচ্ছে এই চারা বাজারজাত মিন্স হচ্ছে আপনি চারাগুলো নিয়ে অন্যরা আপনার থেকে যারা নতুন বাগান লাগাবে আবার বাগান লাগাতে চায় তারা এবার আপনার থেকে গাছগুলো কিনে নেবে। এবার আপনি মনে করেন একটা চারার পিছনে খরচ হয়েছে, আপনি শুরু থেকে এই চারা আবার বিচিটা পুড়িয়ে নিলেন, তারপর ব্যাট তৈরি করলেন, লাগালেন, সার ওষুধ দিলেন, আগাছা বাঁচলেন, এবার এটাকে স্টাম হিসাবে তুলে নিয়ে এসে আবার ড্রেনের মধ্যে পলিবে অর্থাৎ মাটিতে মাটি ঢুকিয়ে সেখানে রাখলেন, সেখানে প্রসেসিং করলেন, ওষুধ দিলেন, অনেক খরচ আছে আপনার। এবার বেড়া আছে, বেড়া দিতে হবে, গরু ছাগলের জন্য আটকাতে হবে, গরু ছাগল যদি খেয়ে ফেলে এটা উঠবে না, এটাতে সবচেয়ে রক্ষণাবেক্ষণ করতে হবে ওই জায়গাটাতে। এবার আপনি সেখানে যখন এটা লাগিয়ে দিলেন, এবার নতুন বাগান লাগাচ্ছেন আপনি কিংবা পুরনো বাগান আপনার গাছ ভেঙে গেছে সেখানে আপনি লাগাবেন, এবার এই যে কলম করা চারাটা আছে দিয়ারাপুর হয়ে গেছে, এটাকে একটা হচ্ছে ওয়ান স্টেপ টু স্টেপ তিন স্টেপ থাকে, তো আপনি যে কোনো চারা নেবেন নিয়ে এবার লাগাবেন, সেখানে গাত্তা করে ভালো করে গর্ত করে আপনি লাগিয়ে দিলেন, এবার ধীরে ধীরে আপনি সেখানেও সেই প্রসেসিং করতে হবে, মাটি দিতে হবে, তারপর আপনার এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, আগাছা বেছে দিতে হবে, ঔষধ দিতে হবে, তারপর গাছটা ধীরে ধীরে বড় হবে, সেখান থেকে আপনি এবার যখন গাছটা ছয় থেকে সাত বছর হবে ম্যাচিওর হবে তখন আপনি এবার রাবারের ওই যেভাবে আমরা রাবার গাছ কেটে কষ্টটা বের করি সেটা করতে পারবেন।
1: না আপনার কাছে আমি এই জিনিসটা জানতে চাইবো, আপনি বলেছেন জমি তৈরির কথা বলেছেন, কিভাবে লাগাতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, কিন্তু আর একটা বিষয় আপনার কাছে জানবো, কৃষকের প্রতি গাছের পিছনে মানে প্রথমে প্রারম্ভিক মূলধন কত লাগবে প্রতি গাছ?
0: এটা আপনাকে এইভাবে বলা যাবে না, মনে করুন আপনি একটা কথার কথা আপনি প্রথমত রাবারের আপনি কি করবেন, এবার কি আপনি শুধু কি স্টামের জন্য তৈরি করবেন?
1: আমি বাণিজ্যিক ভাবে চারা উৎপাদন করে বিক্রি করব,
0: একদম টোটাল কলম করে পলিব্যাগ করে অর্থাৎ গাছটাকে প্রসেসিং করে আপনি বাজার নিয়ে আসবেন।
1: হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি।
0: তাহলে মনে করুন আপনার একদম যদি আপনি মনে করেন যে না আমি এই বছর একটা নার্সারি করবো, ছোটবেলায় আমরা যেটাকে পড়ি রাবারের বিচি কুড়িয়ে যেটা লাগাই এটাকে বলা হয় নার্সারি, নার্সারি করলেন, নার্সারিতে মনে করেন আপনি পঞ্চাশ ব্যাগ করলেন, এখানে আপনার খরচ হতে পারে মিনিমাম প্রায় 50,000, কিন্তু আপনি যদি ঠিক মতো করতে পারেন এখান থেকে আপনার চলে আসবে প্রায় 1,00,000 টাকার উপরে,
1: মানে ডবল
0: ডবল আসবে। এবার আপনি যদি এটাকে নিয়ে আবার সুন্দর করে ওই কলম করে কলম তো করবেন সেটা তো আপনার ঠিক আছে, বাজার আসবে, যদি আপনি মাটি মাটির পরিবেগে ঢুকিয়ে সুন্দর করে আপনি করতে পারেন তাহলে আপনার বিজনেসটা কিন্তু এইভাবে আসবে, যদি আপনি ফুল এফোর্ট দিতে পারেন। কারণ আপনাকে বুঝতে হবে আমি চারা রাবারের যে বীজগুলো কুড়িয়ে নিলাম সেগুলোর অঙ্কুর যে বের হলো সেগুলো ঠিক আছে কিনা, আমার মাটিটা ঠিক আছে কিনা, আমার কখন ওষুধ দিতে হবে, কখন আমাকে এটা কলম করতে হবে, কলম করার পর আমি কতদিনের মধ্যে এটা খুলতে হবে, আবার এটা কতদিনের মধ্যে নিয়ে মাটির ভেতরে পলিথিনের ব্যাগে মাটি ঢুকিয়ে কবে আমি এটা লাগাতে হবে, কতটুকু লাগাতে হবে, সেখানে ঠিকমতো জল পাচ্ছে কিনা, ওষুধ পাচ্ছে কিনা, ওই আবহাওয়ার সঙ্গে মেলাতে হবে, তারপর তাকে তুলে সেখানে আপনি পাঠাতে হবে বাজারজাত করতে পারবেন।
1: মানে আপনি বলছেন আপনার মতো কেউ যদি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাবার চারা তৈরির সাথে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে মানে তাও ওই কৃষকদের পূর্ণ প্রচেষ্টা থাকতে হবে
0: অন্য বিজনেসের থেকে, এটা তো অনেক
1: ভালো। আপনি আপনি যারা আমাদের বেকার যুবক ভাই আছেন, অনেকে পাস করে আছেন আপনার মতো, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?

0: শুধু এইটুকু বলবো, আমরা ছোটবেলায় একটা লাইন শুনেছিলাম, ঠিক আছে, যে আপনি যদি আপনার শিক্ষা নষ্ট করেন তাহলে তার সাথে আপনার ক্যারিয়ারটাও নষ্ট হয়ে যাবে। কিন্তু যেহেতু আপনি শিক্ষিত, আমরা বেকার বলতে কাকে বুঝাই? বেকার বলতে আমরা সবাইকেই বুঝাই। এবার যে খেতে কাজ করে খাচ্ছে তাকেও আমরা বেকারই বুঝাই। সরকারি চাকরির বাইরে আমরা সবাইকে বেকার বুঝাই। কিন্তু আপনি সরকারি চাকরি করে কত টাকা বেতন পাবেন? হয়তো আপনি 50,000, সর্বোচ্চ 1,00,000 টাকা। আপনি তো সিইও হতে পারবেন না, বা আপনার সিইও সবাই হতে পারেন, একজনই হয়। তো আপনি হয়তো সর্বোচ্চ 20,000-25,000 টাকার জন্য আপনার দেখা গেল যে আপনার জীবনের অর্ধেকটাই নষ্ট করে দিলেন। তো যে সময়টা আপনি চাকরি ইন্টারভিউর পিছনে দৌড়াচ্ছেন, দিন রাত পরিশ্রম করছেন, অবশ্যই আপনি পড়াশোনা করুন, সেটা ভালো, কিন্তু আপনি এই বিজনেসটা শুরু করেন। তাহলে আপনার একদিকে আপনার ইন্টারভিউ ঠিক আছে, আপনি চাকরি যদি ঈশ্বর যদি আপনার লিখে রাখে, আপনার ভাগ্য যদি থাকে আর আপনার যদি ফুল এফোর্ট থাকে তাহলে আপনি চাকরি পাবেন। আর এখন পরীক্ষা দিয়ে চাকরি হচ্ছে, নো প্রবলেম। তো আর অন্যদিকে আপনি যদি বিজনেসটা শুরু করেন, আপনি নিজেই বুঝবেন 2 বছর পর আপনি নিজেই বলবেন যে আমি চাকরি করব না।
1: তাহলে আপনি বলছেন এই পেশার সাথে বসে না থাকে যুক্ত হওয়ার জন্য?
0: একদম, আমি চাই।
1: কৃষক বন্ধু, আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময় দেওয়ার জন্য।
2: শুনলেন কিষান কথা। কিষান কথায় আজ ছিলেন বাইখরা নিবাসী অমিত মজুমদার। আকাশবাণী মিলনিয়া এবারে শুনবেন অনুষ্ঠান আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথায় আজ রয়েছেন ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক নাইনি মগ।
3: শুধু পথচারী যানবাহন চালক বৃন্দ এবং আরোহী ভাই বোনেরা, একটু ধৈর্য ধরে আমার কয়েকটি কথা শুনুন প্লিজ। আমি নাইনি মগ ডিএসপি আগরতলা ট্রাফিক। আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। দিনের পর দিন এই ব্যস্ততম মোড় জ্যাকসন গেইটে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কিছু জরুরি কথা বলার জন্য মাইক হাতে নিয়েছি। অদ্য 9 মে 2026 রোজ শনিবার। আপনারা সবাই খুব তাড়াহুড়ো থাকেন, অফিস আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা অন্য কোনো জরুরি কাজে। আমি বুঝি সময়ের মূল্য অনেক, কিন্তু জীবনের মূল্য সময়ের চেয়ে অত্যধিক বেশি। আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে দুর্ঘটনার দুঃখিত খবর শুনি। অধিকাংশ দুর্ঘটনার কারণ বেপরোয়া গতি, সিগন্যাল অমান্য করা এবং অসাবধানতা। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সেফ ড্রাইভ সেফ লাইফ, নিরাপদ ড্রাইভিং নিরাপদ জীবন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। বাড়িতে আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছেন, আপনার পথে চেয়ে আছেন। আপনার এক মুহূর্তের অসাবধানতা পুরো পরিবারের অন্ধকার ডেকে আনতে পারে। আপনার একটি ছোট্ট ভুল আপনার বা অন্যের জীবন কেড়ে নিতে পারে। মোটর সাইকেল চালক ও আরোহী বৃন্দ, দয়া করে ISI মার্কযুক্ত হেলমেট পরিধান করুন। হেলমেট শুধু পুলিশের থেকে কিংবা জরিমানার হাত থেকে বাঁচার জন্য নয়, এটি আপনার মাথা ও জীবন রক্ষা করে। গাড়ি চালক ও যাত্রীগণ, আপনারা সিট বেল্ট পরুন, তাকে দুর্ঘটনা এড়ানো যায়। উল্টো পথ বা রং সাইডে গাড়ি চালাবেন না। রাস্তা পারাপারের সময় ভালোভাবে দেখে পার হন আর অন্যকে পার হবার সুযোগ দিন। যানবাহন নিজের লাইনে চালান, যেখানে সেখানে গাড়ি থামাবেন না, সুনির্দিষ্ট স্থানে গাড়ি থামান। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অকারণে হর্ন বাজাবেন না, নেশাগ্রস্ত হয়ে যানবাহন চালাবেন না। পথচারী ভাই বোনেরা, রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ ব্যবহার করুন। যত্রতত্র ও যখন তখন রাস্তা পার হবেন না, দেখে শুনে রাস্তা পার হবেন। রাস্তায় থাকা লাল বাতি থাকলে থেমে যান, হলুদ হলে ধীরে ধীরে প্রস্তুতি নিন এবং সবুজ জ্বলার পরেই এগিয়ে যাবেন। পরিশেষে বলবো, ট্রাফিক আইন মেনে চলুন, নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষিত রাখুন। উপস্থিত সকলকে ধন্যবাদ, সাবধানে পথ চলুন, সুস্থ থাকুন।
2: আমার কথায় আজ ছিলেন ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক নাইনি মোক। অনুষ্ঠানে এবারে শুনবেন এ পক্ষের দম্পতি।

0: নমস্কার,
1: শুভ দুপুর। আমি গোপা মজুমদার, আকাশবাণী বিলোনিয়া থেকে এসেছি আপনাদের বাড়ি। এ পক্ষে দম্পতি এই অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলবো এই ভেবে। তো আজকে যাদের বাড়িতে এসেছি, ভীষণ সুন্দর পরিবেশ,

0: মানে মনায় পাথর উচ্চ বিদ্যালয় পশ্চিম পিপারিয়া খোলাতে কর্মরত।
1: আচ্ছা, এবার আপনাকে জিজ্ঞেস করি, আপনার নাম?
2: নমস্কার, আমি শ্রীমতি হ্যাপি দাস।
1: আমি পোস্টে আছি,
2: আমি বর্তমানে একজন নার্সিং অফিসার, বিলোনিয়াতে আছি,
1: বিলোনিয়া মহকুমা।
2: হ্যাঁ, বিলোনিয়া সাব ডিভিশন হসপিটালে।
1: আচ্ছা, তাহলে আপনাদের কাছে প্রথমেই জানতে চাইবো, প্রণববাবুর কাছে জানতে চাইছি যে আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে? আপনি কি পড়াশোনা বা সব কিছু কি এখানে, নাকি বলুন আপনার ইয়েটা বলুন।
0: আমি নিতান্তই গ্রামের ছেলে।
1: আচ্ছা,
0: ছোটবেলাটা আমার গ্রামেই বেড়ে ওঠা। তো আমার মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা আমার গ্রামের বিদ্যালয়ে, বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়।
1: এরপর কোন জায়গা?
0: এটা সিদ্ধিনগর, থানা পিয়ার বাড়ি।
1: আচ্ছা,
0: বিলোনিয়া দক্ষিণ
1: থেকে, বিলোনিয়া সাব ডিভিশন। হ্যাঁ, ঠিক আছে।
0: তো ওখান থেকে মাধ্যমিক পাশ করার পর, তখনকার সময়ে আমাদের ওই রাজনগর ব্লকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য কোনো বিদ্যালয় না থাকাতে আমাকে বিলোনিয়া আসতে হয়। তো
1: মানে 12 ক্লাসটা আমি বিলোনিয়ায় করেছি।
0: হ্যাঁ, 12টা আমি বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় থেকে করেছি।
1: আচ্ছা।
0: তো ওখান থেকে 12-এ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পর, এরপর আমি বিলোনিয়া কলেজেই, যেটা এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, তখন বিলোনিয়া কলেজে ছিল। তো বিলোনিয়া কলেজেই আমি জীববিজ্ঞান নিয়ে, অর্থাৎ বায়োলজি নিয়ে পড়াশোনা করি। এখান থেকে আমি বিএসসি পাস করি।
1: আচ্ছা আচ্ছা, তো আপনি বলুন।
2: আমার ছোটবেলাটা বেড়ে ওঠে শান্তিরবাজার।
1: শান্তিরবাজার?
2: হ্যাঁ।
1: তো আপনার বাড়ি কি শান্তিরবাজার?
2: হ্যাঁ, আমার বাড়ি শান্তিরবাজারে। আমি শান্তিরবাজার জুনিয়র বেসিকে পড়ালেখা করি, তারপর ক্লাস 6 থেকে আমি গার্লসে পড়ালেখা করি।
1: মানে শান্তিরবাজার?
2: হ্যাঁ, শান্তিরবাজার।
1: আচ্ছা,
2: গার্লস স্কুল থেকে আমি মাধ্যমিকটা পাস করি, তারপর 12টা আমি বয়েজ শান্তিরবাজার হাই সেকেন্ডারি বয়েজ থেকে পাস করি, তারপর যথারীতি বিলোনিয়া কলেজে ভর্তি হয়। প্রথমে 1 বছর কাটানোর পরে এই নার্সিং প্রফেশনে আসি।
1: আচ্ছা,
2: তারপর থেকে আমি বাইরে গিয়ে
1: পড়াশোনাটা তো ওইখানে, কোথায় করেছেন?
2: হায়দ্রাবাদ থেকে।
1: হায়দ্রাবাদ থেকে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের দুজনের মানে দুজন দম্পতিকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো আপনাদের কি মানে অ্যারেঞ্জ ম্যারেজ নাকি?
2: অ্যাকচুয়ালি আমাদের প্রথমত লাভ হয়, পরে এটা
1: অ্যারেঞ্জে
2: চলে যায়, দুই পরিবারের সম্মতি নিয়ে।
1: আচ্ছা আচ্ছা, তো প্রথম পরিচয় কিভাবে হয়েছিল যদি জানতে পারি, কিছু মনে না করেন যদি?
0: না না না,
1: কে বলবেন?
0: প্রথম পরিচয়টা বলতে, আমি যখন বিলোনিয়া থেকে গ্রাজুয়েশনটা করার পর আগরতলাতে যাই, আগরতলাতে আমি তখন বিএড এ ভর্তি হই, বিএড কলেজে, আইএএসসি থেকে।
1: আচ্ছা।
0: তো বিএড কলেজে ভর্তি হওয়ার পর ওখানে যখন আগরতলাতে পড়াশোনা করছি, তখন ওর সঙ্গে দেখা। ও আমার এক কমন ফ্রেন্ডের থ্রুতেই।
1: আচ্ছা আচ্ছা।
0: ওর সঙ্গে দেখা, তো দেখার পর পরিচয়,
1: ভালো লাগা।
0: হ্যাঁ, ভালো লাগা, পরিচয় হওয়া, ভালো লাগা। এরপরেই
1: মানে তখন কেউ কোনো প্রফেশনে ছিলেন
0: না? না না, তখন প্রফেশনে ছিলাম না। ও তখন ওই হায়দ্রাবাদ থেকে পাশ করে এসে আইএলএস, সম্ভবত আইএলএস ও প্র্যাকটিস করছে।
1: আর আপনি পড়াশোনা?
0: হ্যাঁ, আমি বিএড কমপ্লিট হওয়ার পর আমি ওই ফার্মাসি, ডিপ্লোমা ইন ফার্মাসিতে আমি সুযোগ পাই, পড়ার সুযোগ পাই।
1: আচ্ছা আচ্ছা।
0: তো আমি এটা কমপ্লিট করে ওখানে
1: মানে আপনার এই যে প্রফেশনটা, মানে আপনি তো টিচার মানে শিক্ষক, তার বাইরে আবার ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স করা আছে না?
0: কমপ্লিট করতে পারি নাই।
1: আচ্ছা,
0: ওই চলাকালীন, ওটা চলাকালীনই আমি ইন্টারভিউ
1: দিই।
0: ইন্টারভিউ দিই।
1: আচ্ছা আচ্ছা।
0: ওই সর্বশিক্ষার একটা কোর্স ছিল আমাদের, সিআরপি, ক্লাস্টার রিসোর্স পার্সন।
1: আচ্ছা।
0: তো ওখানে আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দেওয়ার পর আমি সিলেকশন পাই।
1: ও আচ্ছা আচ্ছা। তো বিবাহিত জীবনের এতদিনের অভিজ্ঞতায় সবচেয়ে বড় কোনটা মনে হয়?
0: অভিজ্ঞতা বলতে, এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আমাদের দুজনেরই একটা, আমরা দুজনই একই দিনে অফার পাই।
1: আরে, সামনে থেকে অফার তো?
0: আমি ক্লাস্টার রিসোর্স পার্সন হিসাবে যখন ইন্টারভিউ দিই, এই জুন মাসের 1 তারিখ সম্ভবত।
1: আচ্ছা।
0: জুন মাসের 1 তারিখ আমার কল লেটার আসে, তো আমি ওকে ফোন করে বলছি যে

0: আমার এই ক্লাস্টার রিসোর্স পার্সন আমার সিলেকশন হয়েছে, আমি অফার লেটার পেয়েছি। কিছুক্ষণ পরে ও আমাকে ফোন করে বললো কি ওরও লিস্ট আউট হয়েছে নার্সিং এ।
1: খুব মানে কি বলবো, হ্যাঁ হ্যাঁ লাগ তো বটে, ভীষণ আনন্দের খবর না? আমার মনে হয় আপনাকে যদি আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে যে জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটা,
2: হ্যাঁ তারপর থেকে একটু মনে করলাম না কি যে না এটাই আমার জন্য বেস্ট।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার তো শুনে ভীষণ ভালো লাগে,
2: এগোতে শুরু করলাম।
0: এরপরে 2012 সাল, 12 সালের জুনের 1 তারিখ তো অফার লেটার পেয়ে 2012 পাওয়ার পর পারিবারিক ভাবে আমরা জানাই যে ওকে আমার পছন্দ, তো পারিবারিক ভাবে দেখাশোনা আমার বাড়ির থেকে ওর বাড়িতে দেখতে গিয়েছে, ওর বাড়ি থেকে
1: কাছাকাছি খুব একটা দূরে নয়, শান্তির বাজার আর চোপ্তা খোলা
0: সিদ্ধিনগর
1: খুব একটা
2: তখনকার সময় ওটা বেশি কাছেরও না,
1: কাছে
2: ছিল এখন যদিও যানবাহনের সুবিধাতে,
1: কিন্তু এখানে তো মনে হয় না কোনো কিছু আর বাধা হয়ে আসছে
0: না, এমন কোনো পরিবার থেকে মেনে নিয়েছে।
1: আচ্ছা আচ্ছা,
0: পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়েছে। আমরা 2012 সালে ডিসেম্বর 12 তারিখ, 12/12/2012,
1: খুব মজার সবকটা ব্যাপার, মানে
0: কোইনসিডেন্টলি আর কি এই ঘটনাটা। তো আমাদের
1: তো হ্যাপি ম্যাডামকে জানতে চাইছি আপনার কাছে যে নার্সিং পেশাটা আপনি কেন বেছে নিলেন, এটা কি পেশার জন্য নাকি সেবার জন্য, মানে কেন?
2: অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে দেখতাম সবাইকে যে কারো সেবা করছে, এটা করছে, ওটা করছে, কিন্তু জীবনে কখনো যে এই পেশাতে যাবো নিজেকে কোনো
1: সেরকম ভাবা হয়নি।
2: যথারীতি এইভাবে পড়ালেখা করার পরে এমন সুযোগ এসেছে, পড়েছি, আস্তে আস্তে এই পেশাটা সম্পর্কে জানতে পেরেছি, আরো ভালো লেগেছে।
1: আচ্ছা আচ্ছা,
2: এখন চাকরি করার ক্ষেত্রে পেশাটা সম্পর্কে যতই করছি এটার প্রতি কোনো ঘৃণা বা কিছু এগুলি আমাদের মনে আসে না।
1: হ্যাঁ হ্যাঁ, আমিও এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধা জানাই আমার ব্যক্তিগত আর কি, যে এখন যারা নার্সিং অফিসার আছেন তাদেরকে সত্যি আমি স্যালুট জানাই, যে আজকালকার দিনে যেরকম মানে পরিস্থিতি যা তার সাথে মোকাবেলা করে নিজেকে মানিয়ে নেওয়া এই পেশায় সাংঘাতিক।
2: আর এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম বলতে চাই যে আমার হাজবেন্ড সত্যি আমার সঙ্গে সাপোর্ট হিসেবে আছে, না হলে আমি সংসার অফিসিয়াল সেইটাই পরিবার সামলানো খুবই আমাকে একদম রান্নাঘর থেকে শুরু করে
1: খুব হেল্প
2: প্রফেশনাল ক্ষেত্রে আমাকে যথেষ্ট সাহায্য করে, আমি এই জন্য ভগবানের কাছে সত্যি আশীর্বাদ প্রাপ্ত যে
1: আমি তো প্রথমেই বললাম যে খুব একজন সুখী দম্পতির ঘরে আমি এসেছি, যাদের কাছ থেকে যাদের জীবনযাত্রা নিয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে, এই জন্যই আকাশবাণীর পক্ষ থেকে আপনাদের কাছে আসা। এবার আপনি বলুন বিজ্ঞান পেশা কেন?
0: মানে ছোটবেলা থেকে
1: কোনো উদ্দেশ্য ছিল যে আমি শিক্ষক,
0: যখন আমি যখন মাধ্যমিক পাশ করি তখন মনের মধ্যে ইচ্ছে ছিল যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব, আমার মারও একান্ত ইচ্ছে ছিল।
1: আচ্ছা,
0: তো বিশেষ করে মানে মার ইচ্ছাতেই, মা চাইছে যে ছেলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করুক, আমারও ইচ্ছা ছিল, তো বিজ্ঞান নিয়ে
1: পড়া কি কর্মরত ছিলেন?
0: হ্যাঁ হ্যাঁ, মা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ছিলেন।
1: আচ্ছা,
0: তদানীন্তন সময়ে মা আমার মাধ্যমিক পাশ, তো যার কারণে মানে পড়াশোনার গুরুত্বটা মা থেকে আমি অনেক কিছু পাওয়া, মাই তখন আমার সবচেয়ে বড় ইনস্পিরেশন, মা আমাকে সবসময় বোঝাতো যে ভালো করে পড়াশোনা কর, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পড়াশোনাটা একান্তই জরুরি। তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে করতে যখন বিএসসিটা পাস করি, বিএসসি পাস করার পরে তখন কিছুটা উদ্দেশ্যহীন হয়ে যায় যে কি করবো,
1: কি করবো
0: এরপরে, কি
1: চাকরির বাজারটা তো তখন থেকে অনেকটা কঠিন,
0: কি করবো। তো যাই হোক, অনেক আমার শ্রদ্ধেয় শিক্ষকেরা আছেন, ওনাদের থেকে পরামর্শ নিয়ে নিজের থেকে নিজের বুদ্ধি দিয়ে তখন বিএডে ভর্তি হই, তখন 2011 সাল, তো তখন কিন্তু বিএডের তেমন প্রচলন ছিল না।
1: হ্যাঁ না, 11 তো সেরকম
0: প্রচলন ছিল না। যাই হোক, ভর্তি হই, ভর্তি হয়ে যখন
1: আপনি কোন ইয়ারের মাধ্যমিক ছিলেন?
0: আমি 2004 মাধ্যমিক, 2006 12, এরপর 2009 কলেজ, এরপর 2010-11 বিএড, বিএড তখন বিএড কমপ্লিট করার পরে সরকারের একটা নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে যে এই ক্লাস্টার রিসোর্স পার্সন নেবে,
1: হ্যাঁ
0: সিআরপি আর বিআরপি, তো যাদের মাস্টার ডিগ্রি আছে তারা বিআরপি হিসাবে ইন্টারভিউ দিতে পেরেছে। আমার মাস্টার ডিগ্রি ছিল না তখন, তো যার কারণে আমি সিআরপি হিসাবে নিযুক্তি পাই। তো মানে ওই যে বিএডটা যে করেছি এটা কিন্তু কোইনসিডেন্টলি, মানে এরকম কোনো উদ্দেশ্য ছিল না যে আমি বিএড করে এই
1: চাকরিটা করব।
0: হ্যাঁ হ্যাঁ, তো করাতে এটা করার সুবাদে তো চাকরিটা পাই তখন সর্বশিক্ষা। তো সর্বশিক্ষার চাকরিটা পাওয়ার পর এই 2017 সালে যখন প্রথম যে টেট দিয়ে শিক্ষক
1: নিয়োগ, হ্যাঁ
0: প্রথম চালু হয়েছে যে টেট দিয়ে শিক্ষক নিতেই হবে,
1: তখন ওই যে বিএডটার কত
0: গুরুত্বটা বেড়ে যায়,
1: কতটা যে গুরুত্ব আসলে আল ইমাজিন,
0: গুরুত্বটা বেড়ে যায়। তো তখন আমি বিএড থাকার সুবিধার্থে টেটে বসতে পেরেছি
1: এবং
0: প্রথমবার এই টেটটা কমপ্লিট 2017 সালে বিজ্ঞান শিক্ষক হিসেবে নিযুক্তি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি আমার পোস্টিংটা ওই স্কুলেই হয়েছে এটা, এবং আমার যে শিক্ষকদের সঙ্গে আমি শিক্ষকদের কাছ থেকে পেয়েছি, হ্যাঁ ওই শিক্ষকদের সঙ্গে
1: আবার পোস্টিং,
0: হ্যাঁ পোস্টিং, এটা আমাকে মানে ভীষণ আনন্দ দিয়েছে। এবং সঙ্গে আমার ছোটবেলাটা কেটেছে কিন্তু আমার মামার বাড়িতে।
1: আচ্ছা,
0: আমার সঙ্গে মানে আমার কাছে মনে হয় যে ঠাকুরের একটা ভীষণ আশীর্বাদ আমার কাছে আছে যে সবগুলো কোইনসিডেন্টলি, যেমন ওর সঙ্গে দেখা, বোনের সঙ্গে একই স্কুলে চাকরি, তাহলে কিন্তু
1: কোনো না কোনো জায়গায়
0: ভবিষ্যতেও নিজেকে দাঁড় করাতে পারবে। অনেকগুলো ব্রাঞ্চ আছে বিজ্ঞানের যে শুধু এই
1: কিভাবে সংসারটা সামলানো হয়, দুটো বাচ্চা দেখছি আমি ছোটপুটি করছে, কিভাবে আপনারা এই সংসারটা কিভাবে পরিচালনা
0: করেন? হাজবেন্ড ওয়াইফ যদি ওয়ার্কিং হয় তখন কিন্তু মানে আমার কাছে মনে হয় যে সংসারটা মেনটেন করা কিছুটা কঠিন, কম্প্রোমাইজ, হ্যাঁ কম্প্রোমাইজ যদি কেউ না করে, যে সহযোগিতা কম্প্রোমাইজ এগুলো যদি না থাকে নিজেদের মধ্যে, তাহলে কিন্তু সংসার মেনটেন করা ভীষণ কঠিন হয়ে
1: থাকে।
0: আবার বিশেষ করে ও যে ডিপার্টমেন্টে আছে,
1: হ্যাঁ
0: যে পেশায় আছে, ওই পেশায় চাকরি করে সংসার মেনটেন করা তো আরো ভীষণ কঠিন,
1: ভীষণ কঠিন।
0: 24 আওয়ার সার্ভিস, পুলিশ, স্বাস্থ্য, হ্যাঁ ওই ওই পেশায় মানে চাকরি করে এরপরে সংসার মেনটেন করাটা অনেক বেশি কঠিন।
1: তাহলে আপনি যখন প্রথম সংসার শুরু করলেন নিজেকে নিশ্চয় ওইভাবে মানসিকভাবে প্রস্তুত করে তারপরে সংসার জীবন শুরু করলেন যে ও এমন একটা দায়িত্বপূর্ণ কাজে ব্যস্ত হ্যাপি ম্যাডাম, তো আমাকে সংসারে দিতে হবে, তাই তো?
0: এটাই এটাই,
1: হ্যাঁ আমাকে কিছু করতে হবে,
0: করতে হবে,
1: হ্যাঁ। আর যদি ওইটা না, মানসিকতা ওইভাবে তৈরি না করে আপনি সংসার জীবনে ঢুকতেন তাহলে হয়তো অনেকটা কেওয়াস হয়ে যেত,
0: তাই না?
1: আমারও এরকমই মনে হয়। তো হ্যাপি ম্যাডাম আপনি বলুন তো, আপনার এই পেশাতে কোনো বিশেষ অভিজ্ঞতা, মানে কোনো একটা দিনের বিশেষ অভিজ্ঞতা বা এই পেশায় আপনার অভিজ্ঞতা যেটা মনে রাখার মতো?
2: পেশায় অভিজ্ঞতা বলতে কি বলবো, আর
1: প্রতিদিনই অভিজ্ঞতা,
2: প্রতিদিনই তো অভিজ্ঞতা হয়। তারপরও বলবো যে আমি এই প্রফেশনটা যখন জয়েন করি 2012-তে,
1: আচ্ছা
2: জয়েন করি 1 আগস্টে, জয়েন করার পরে কিছুদিন বিলোনিয়া হসপিটালে কাজ করি, তারপর সিদ্ধান্ত নিই যে বাড়ি থেকে দুজনেই বিয়ে করব, যথারীতি আমাদের বিয়ে হয়। তারপরে ভাগ্যবশত এমন যে 10 দিনও হয়নি আমার পোস্টিংটা আমার শ্বশুরবাড়ির কাছে চলে যায়। এমনই সৌভাগ্য যে ওইখানে মাত্র নিউরম পিএসসি বলেছে,
1: আচ্ছা
2: যা ওইখানে কোনো নাইট ডিউটি নেই, 10টা 5টা ডিউটি। আমি জীবনের 5টা বছর ওইখানে সুযোগ পেয়েছি যে
1: নাইট
2: ডিউটি ছিল না, 10টা 5টা ডিউটি করেছি। এটাই মনে হয় যে এই প্রফেশন, তখন এই প্রফেশন সম্বন্ধে আমি আর মানে আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমার এমন কোন, তারপর আস্তে আস্তে
1: এখন আপনি তো মহকুমা বিলোনিয়া মহকুমা ব্যস্ততম হসপিটাল, তো এখান থেকে এখানে এসে কিরকম লাগছে?
2: এখানে এসে তো খুবই ভালো লাগছে। এখানে সর্বপ্রথম নিজেকে ঠিক থাকতে হবে, নিজের মানসিকতা ঠিক রাখতে হবে, তাহলে আমরা সবাইকে সুস্থ মতো পরিবে মানে প্রয়োজনীয় যে সেবাটা ওটা দিতে পারবো। কোনো অ্যাক্সিডেন্ট আসুক, যেটা মানুষকে মেন্টালি যে মানসিক যে একটা সাপোর্ট ওটাও দিতে হবে।
1: সবাই সবাইকে
2: আমাদের এখানে সবাই সহযোগিতামূলক, একজনের মানে কোনো বিপদ হয়েছে যে আরেকজনের কাজে দরকার লাগবে, সবাই আমাদের কাছে এগিয়ে পড়ে, ডাক্তারবাবুর দ্বারা থেকে শুরু করে আমাদের ইনচার্জ দিদি সবাই।
1: তাহলে মানে এই প্রফেশনে থেকে আপনার কাছে কোনো খারাপ অভিজ্ঞতা নেই?
2: খারাপ
1: যেটা একটু মনে লেগেছে
2: এমন কোনো অভিজ্ঞতা
1: নেই।
2: এখন কোন কোন হয়তো এমন সময় আসে যে রোগীরা আমাদের সাথে একটু রাভাসে কথা বলে, কিন্তু ওই সময় এটা আমাকে বুঝে নিতে হবে যে ওটা মন থেকে বলছে না, ও হয়তো কিছু সাফার করছে, রোগে ভুগছে,
1: ওই ওইভাবে মনটাকে তৈরি করে না।
2: ওই ওই সময় যদি আমি ওর কথাটা মনে নিয়ে ওর পরিষেবাটা বন্ধ করি, তাহলে একটা মানুষের জীবন নষ্ট হয়েও যেতে পারে।
1: একদম একদম, খুব সুন্দর কথা। তো এই আপনি সংসার কিভাবে পরিচালনা করেন?
2: এই কথা বললে আমি সর্বপ্রথম আমার হাজবেন্ডকেই বলবো যে কৃতজ্ঞতা জানাই যে সকাল 5টা থেকে শুরু করে অ্যাটলিস্ট ও সকাল 8টা আমার ডিউটি যাওয়ার আগে তো ও আমাকে কেটে কুটে সব দেয়, বা কোনো সময় এমন হয় ও রান্না বসায়, আমি বাসনগুলো দিয়ে দিই।
1: মানে দুজনে মানে দুজনের ভূমিকাটা বেশি মনে হয়, আপনি মনে করেন? মানে
2: আমি মনে করি যে একজন গৃহিণী হিসেবে আমি যতটুকু করি না তার থেকে বেশি, ও পুরুষ হিসেবে ততটুকু বেশি করে বাজার করা, বাচ্চাদের নেওয়া।
1: বাহ, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আপনাদের কাছ থেকে আরো যারা মানে ওয়ার্কিং ওমেন আছেন, বা
2: আরেকটা কথা বলতে চাই, এই কাজের ফাঁকেও আমি কিন্তু এই প্রফেশনাল থেকে আবার আমার হাজবেন্ডের সাথে আমি বিএসসি নার্সিং ও করেছি কিন্তু ইন সার্ভিসে।
1: আচ্ছা,
2: ওর সহযোগিতায়।
1: ওর সহযোগিতায়, হ্যাঁ, খুব ভালো লাগলো। তো আজকে আজকালকার যে তরুণ প্রজন্ম আছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন? মানে এই পেশায় যারা আছে আপনাদের মতোই কি, নাকি ওদের একটু রকচাটা ভাব আছে এরকম কিছু?
2: অ্যাকচুয়ালি বর্তমান যুগটা এমন যে মানুষ নিজের মধ্যে ইগো ভাবটা বেশি রাখে, ওইটা রেখে যদি মানুষ মানে আমি চাকরি পেয়েছি, আমি এই প্রফেশনে চাকরি করি, আমার নিজের মধ্যে অহংকার এটা যদি ধরে রাখে, আমি কারো কাছে নত হব না,
1: হ্যাঁ,
2: তাহলে মনে হয় যে জীবনটা চালানো খুবই কষ্ট হয়ে যাবে, সেটা প্রফেশন হোক আর মানে সাংসারিক জীবন হোক।
1: তো আপনি তো নার্সিং প্রফেশনে আছেন, তো এখানে থেকে ডাক্তার তো নিঃসন্দেহে ডাক্তার, আপনি যেখানে আছেন সেটাও আপনার মানে সুস্থতা বিষয়ে আপনারও কিছুটা অভিজ্ঞতা আছে, তো সুস্থ থাকার জন্য আপনি কি বলবেন? একটা মানুষ বা একটা পরিবার যদি সুস্থ থাকতে হয় তার জন্য কি উপায় অবলম্বন করতে হবে, আপনি কি মনে করেন
2: এই ব্যাপারে? আমি মনে করি সুস্থ থাকার জন্য প্রথমত যে নিয়মিত যোগা চর্চা, সকালবেলা একটু মর্নিং ওয়াক করা, নিজেকে সুস্থ রাখতে গেলে এগুলি ধরে রাখা দরকার। তারপর পাশাপাশি যদি কোনো আমরা জটিল রোগী বা কোনো রোগাক্রান্ত হয়ে, তাহলে ডাক্তারবাবুদের পরামর্শ অবশ্যই নিতে হবে একটু। তারপর স্পাইসি ফুড যেগুলো খাওয়া দাওয়ার ব্যাপারে, এগুলিও একটু আমাদের
1: ফাস্ট ফুড সেটা ব্যাপারটা হবে।
2: আর তামাকজাত দ্রব্য যেগুলো নিলে আজকাল প্রজন্মের তরুণ তরুণীরা খারাপ হয়ে যাচ্ছে, আমি বলবো সবাই যেন সেটার দিকে যাতে একটু
1: না যায়।
2: না যায়,
1: আচ্ছা ঠিক আছে। তো স্যার বলুন, আপনার মানে বিশেষ কোনো অভিজ্ঞতা বা আপনার স্মরণীয় কোনো ঘটনা একটু ছোট করে, অল্প সময় আর বেশি নেই।
0: স্মরণীয় ঘটনা বলতে মানে ছাত্র জীবনে যেসব শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়েছি তাদের সঙ্গে মানে এই কর্মজীবনে একই সঙ্গে চাকরি করতে পেরেছি, এটা হলো আমার বিশেষ পাওনা।
1: বিশেষ পাওনা
0: মানে শিক্ষাগুরু যারা, শিক্ষাগুরুর সঙ্গে আমি নিজেও অংশীদারিত্ব করতে পেরেছি, এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওনা।
1: আর শিক্ষকতা ছাড়া আপনার অন্য কিছু?
0: হ্যাঁ, শিক্ষকতা
1: ভালো লাগা,
0: ভালো লাগা বলতে আমি খেলাধুলা ভীষণ ভালোবাসি, বিশেষ করে ক্রিকেট খেলাটা আমি ছোটবেলা থেকেই মানে আমার প্রিয়, হ্যাঁ, ওটা আমি ছোটবেলা থেকে খেলতাম, এখনো খেলি সুযোগ পেলে। তো আমি বলবো যে এখনকার যে ছেলে মেয়েরা

0: এরা বেশিরভাগ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো ছোটবেলা থেকে যদি শরীরচর্চা করা যায়, শরীরটাকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে কিন্তু ছেলে মেয়েদেরকে খেলাধুলা করতে হবে, মাঠে নিয়ে যেতে হবে। মাঠে নিয়ে যেতে গেলে আমাদের গাইডিয়ান যারা আছে ওদেরকে একটা বিশেষ ভূমিকা নিতে হবে।
1: অবশ্যই, ওরা তো আর একা যেতে
0: পারবে না। তো এটাই বলবো, মানে যে জিনিসটা বিশেষ শিক্ষকতা করতে গিয়ে আমার চোখে পড়েছে যে ছেলে মেয়েরা মোবাইল নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে, শরীরচর্চা কম করে।
1: তাহলে আপনার বার্তাটা কি?
0: আমার বার্তাটা হলো যে যদি শরীরকে সুস্থ রাখতে হয়, একটা সুস্থ শরীর যদি তৈরি হয় তাহলে তার একটা সুস্থ মন তৈরি হবে,
1: এবং
0: পড়াশোনায় অটোমেটিকলি তার একাগ্রতা বাড়বে। তাহলে
1: সমাজের একজন, সমাজকে আমরা একজন বিশেষ না বিশেষ হোক বা মানে একজন সুস্থ দেহের,
0: হ্যাঁ একজন সুস্থ দেহের বা সুস্থ মনের
1: মনের মানুষ
0: উপকার দিতে পারবো, হ্যাঁ উপকার দিতে পারবো। এই জন্য বলবো যে প্রত্যেক দিন না হলেও তো বিশেষ করে সপ্তাহে 3-4 দিন যাতে মাঠে নিয়ে যাতে খেলাধুলা শরীরচর্চা যোগা এগুলো করা যায়, তাহলেই আমার মনে হয় যে ওই ছাত্র বা ছাত্রী বা এই প্রজন্মের শিশু যারা আছে তারা সুন্দর একটা পরিবেশ পাবে এবং সুন্দর মানসিকতা তৈরি হবে তাদের
1: মধ্যে। আচ্ছা, তো সব শেষে আকাশবাণী বিলোনিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে জানতে চাইব যে আপনাদের সুখী যে দম্পতি আছেন, আপনারা যে সুখী দম্পতি, অন্যরা কি আপনাদের মতো এই ধরনের হলেই সুখী হতে পারবে না? কি বলবেন সুখী হওয়ার যে টিপসটা, এটা কি দেবেন দুজনকেই বলুন
0: না? মানে বিশেষ করে যদি মানে ওয়ার্কিং হয়, ওয়ার্কিং হাজব্যান্ড ওয়াইফ হয়, তাহলে আমি বলবো যে একজনের প্রতি একজনের সহযোগিতা, সহমর্মিতা। হ্যাঁ মানে ছোটোখাটো কাজেও হাত বাড়িয়ে ওকে সাহায্য করা, হ্যাঁ একজন অপরকে সাহায্য করা, তাহলে একটা সুন্দর মানসিকতা, একটা সুন্দর পরিবেশ তৈরি হবে,
1: সুন্দর পরিবার সৃষ্টি হবে,
0: পরিবার সৃষ্টি হবে। ওরও আমার প্রতি একটা কনফিডেন্স তৈরি হবে যে না ও তো আমাকে ছোটখাটো ব্যাপারগুলো তো সাহায্য করছে,
1: হ্যাঁ
0: আত্মবিশ্বাসটা গড়ে উঠবে। আমি বলবো যে ছোটখাটো বিষয়গুলোতে যদি হাত বাড়ানো যায় তাহলেই একে অপরের প্রতি শ্রদ্ধা, একে অপরের প্রতি সহমর্মিতা যদি থাকে, তাহলে আমি মনে করি একটা সুখী দম্পতি বা সুখী পরিবার হিসাবে নিজেকে তৈরি করা হবে।
1: আজকের এই আন্তরিক আলাপচারিতায় আমরা উপলব্ধি করলাম সত্যিকারের সাফল্য শুধু পেশাগত অর্জনে না, তাই তো? বরং মানুষ হিসাবে অন্যের জীবনে ইতিবাচক প্রভাব রাখার মধ্যে নিহিত আছে, তাই না?
0: তাই।
1: তো আজকের আলোচনা তাহলে এই কথা দিয়ে শেষ করি।
0: আমি বিশেষ করে আকাশবাণী বিলোনিয়া এবং বিলোনিয়া আকাশবাণী বিলোনিয়ার দর্শক শ্রোতাদের অসংখ্য অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করবো যে আমার কথাগুলো হয়তো পরবর্তী সময়ে শুনবেন। তো আমি বিশেষ করে যে সঞ্চালিকা গোপা মজুমদার মহোদয়াকে
2: শুনলেন, অনুষ্ঠান আমি নারী, আমি নারী অনুষ্ঠানে সবশেষে শুনলেন এ পক্ষের দম্পতি আকাশবাণী মিলনিয়া। এখন শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং এরপরে শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

0: करे शोर,
1: पवन करे शोर।
0: अरे बाबा शोर नहीं, शोर शोर।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এরপর শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ শ্রেণী। আজকে এরপর গানটি শুনুন গঙ্গা কি সগন ছবি থেকে।

আপনারা শুনছেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ সঙ্গিনী। আজ শুনছেন একই শিল্পীর গান। এবারে গানটি শুনুন দেশপ্রেম ছবি থেকে।

এতক্ষণ শুনলেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আকাশবাণী মিলনিয়া লোকসঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি, শিল্পী সুরজিৎ মণ্ডল।

0: আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে ককবার্গ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন স্বাস্থ্য বিষয়ে আজকের বিষয়, ড্যানড্রফ, এ বিষয়ে শুনবেন কিছু কথা।
1: ড্যানড্রফ এবা বকরনি খাপুই খনাই কংমানি এবার ছাগরনি বেমার হাইন খাপুই কাইসে বেমার অহায়ুনি বেবক বরকনি বখরগন খাপুইংমানি নুকজাগ ফিয়াবা কেবুনি খাইবা কিসা কেবুনি খাইবা গবাং বকরনি খাপুইংখা কমন প্রবলেম ই হা সাকানি বেবক বরকনি বখরগন কিসামিসা খাপুইংমানি নুকজাগ চিনি খনাইন নাইকল খাই খরকনি এসিড ব্যালেন্স ছয়ুঙ্গি তঙ্গ আ এসিড ব্যালেন্স হইবা ঠিক তংখাই বক্রগ খাপুই ইংগিয়া চিনি খড়গ দাল নেই খাপুই নুকজাগ দালছাং খা কড়ান হাই তে দালছাকায় অয়েলি এবা থ খায় কিসি কড়ান খাপুই কুফুর তাই দবন দবন হাই নুকজাগ অ কড়ান খাপুই ইংখাই চিনি বক্রগ বেলাইখে মতগ তাই বক্র গনাঙ্গই খনাইয়া ফঙ্গ কুফুর কুফুর উঙ্গ যে বড় রঙনি সাকুর মিজিল এবা থ খাই বড়নি অয়েলি এবা থ খাই কিসি খাপুইংমানি নুকজাগ অয়েলি এবা কিসি খাপুইনি রং কিসা কর্মলুলু খাইঙ্গ অ খাপুইংমানি খনাইনি সিমি মনাম্বা হাই অঙ্কর তাই খনাইনি ইয়াফা কিসি কিসি ইঙ্গুই তঙ্গ শিখলা চাষলক এবা বৈসন্ধি জরা এবা যে বড় রঙনি সাকুর থ খাই মিজিল বড়নি কবাঙ্কু খাপুইংমানি নুকজাগ তাই কাইসা খাই চিনি বড় রক তাবক ক্যারাম এবার স্লিমুংনানি বাগৈ ব্যালেন্স ডায়েট এবা কম চাও অবনি বাগৈব খাপুইংই মানো ইমোশনাল টেনশন হরমোনি মাত্রা কিসা কবাং খায় এবার কড়া নকবার তুইবার চা চুইয়া কসমেটিক ফুলকাইব খাপুইংগ অবনি লগি কবাঙ্কু নুকজাগ শিখলা বসলক জড়াও ন অ জড়াও বড়নি সাগ কবাঙ্কু এড্রোজেন হিনই কাইসা হরমোন অঙ্কর তাই অমনি লগে লগি সেবামনি মাত্রাব কবাঙ্গঙ্গই সাকুর থ খায় মিজিলুঙ্গ চিনি বক্রগ খাপুইংমানি তাই কাইসা খায় সামুং খলাইপুরু নক পড়বে বাক্সা হাদুলি রক অঙ্কর আ হাদুলি রক বক্র ক্লাই খ্যাংকাই সিমুকুঙ্গই থাঙ্গ ওলোখে আবুন খাপুইংগ হাতি বারসো ওয়াইনি এবার ওয়াই থাম জড়াতেই খড়ক সাবান এবার শ্যাম্পু বাই সোনানি নাঙ্গ খাপুইং খাই বেলাইকে খনাই কগ তাই অবনি লগে লগে খড়ক মতংমানি বাগৈ গোসা এবা বিশিরক উঙ্গ খাপুইনো হামড়িনানি বাগৈ কবাংমা রায়দা নতঙ্গ অমন বিশিঙ্গ যতনি সেলাই কলাই রায়দা খায় সারবুরুম বুরুম খনাইন শুনানি তাই বেতরা কাহাম রক বাই কাহামকাই খনাইন খালনানি খনাইর খাল

sa tete, tong ka.

Setra.

0: Vai, ela já tá saindo da brava.
1: শুনলেন ককবরকে লোকগীতি শিল্পী ছিলেন শর্মিলা দেববর্মা। এর সাথে শেষ হলো ককবরক অনুষ্ঠান আকাশবাণী মিলনিয়া। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষক বন্ধুর অনুষ্ঠানে। কিষাণ বাণী অনুষ্ঠানে প্রথমে জেনে নেব আবহাওয়ার পূর্বাভাস। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি থেকে 33 ডিগ্রি এবং 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 55% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, এবার জেনে নেব এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, আর্দ্র ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় বেগুন লঙ্কা পাতায় কোঁকড়ানো রোগের আক্রমণ দেখা দিতে পারে। এই আক্রমণ প্রতিহত করতে ইমিডাক্লোপ্রিড 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমন চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি, মূল জমিতে আমন ধানের চারা লাগানোর কাজ প্রায় শেষ। জুন মাসের মাঝামাঝি সময়ে লাগানো আমন ধানে পাঁশ কাটি বেরোনোর সময় হয়ে গেছে। এই সময়ে কিছুটা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। যদিও স্বাভাবিক অবস্থায় কানে প্রতি 10 কেজি সার প্রয়োগ করতে হয়, কিন্তু জমির চাহিদা অনুযায়ী সার প্রয়োগ করাই উত্তম কাজ। এতে যেমন মাটির স্বাস্থ্য ঠিক থাকে, তেমনি সারের অপচয় কম হয়। এর জন্য অবশ্যই নিয়মিত মাটির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এই সময়ে মাজরা পোকার আক্রমণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিয়মিত জমি পরিদর্শন করুন এবং যথাসম্ভব রাসায়নিক নিয়ন্ত্রণ এড়িয়ে চলুন। শশা চাষিবাদের উদ্দেশ্যে বলছি, আর্দ্র মেঘাচ্ছন্ন আবহাওয়ায় বেগুন লঙ্কা পাতা কুকড়ানো রোগের আক্রমণ দেখা দিতে পারে। এই আক্রমণ প্রতিহত করতে ইমিডাক্লোপ্রিড 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যারা আদা চাষ করছেন কৃষক ভাইরা, বিগত দিনের বৃষ্টিপাতের ফলে জমিতে আগাছার পরিমাণ বাড়বে, যা মূল শস্যের স্বাভাবিক বৃদ্ধির প্রতিকূল। তাই শস্যের স্বাভাবিক বৃদ্ধি ধরে রাখতে আগাছা দমনের ব্যবস্থা করতে হবে। আদা লাগানোর 20 থেকে 40 দিনের মাথায় একবার গোড়ার মাটি তুলে দিতে হবে। পশুপালক ভাইরা, বর্ষাকালে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন ডিজিজ হওয়ার প্রবণতা বেশি থাকে। এটি গবাদি পশু ও মহিষের একটি ভাইরাসজনিত রোগ, যার প্রধান লক্ষণ হল জ্বর এবং চামড়ার উপর স্পষ্ট ও শক্ত গুটি বা পিণ্ড দেখা দেওয়া। রোগটি ছড়িয়ে পড়া রোধ করতে সুস্থ পশুর টিকাকরণ একান্তই প্রয়োজন। আক্রান্ত পশু থেকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে আপনাদেরকে। তাছাড়া গোয়ালঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে করে মশা মাছি ও এঁটেল পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে আপনাদেরকে। গোয়ালঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এতে অনেক রোগের সৃষ্টি হয় যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন। এবং খামারের যন্ত্রপাতি ও যানবাহন নিয়মিত জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে। এবং আক্রান্ত পশুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। কৃষক বন্ধুরা, শুনলেন প্রথমে আবহাওয়ার পূর্বাভাস, এরপর শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ। এখন আমরা শুনব আলোচনা বিষয়, শুধু গাছ লাগালেই নয়, গাছকে বাঁচিয়ে বড় করার দায়িত্ব আমাদের। এ নিয়ে বলবেন মহকুমা বন আধিকারিক নবারুন্দে।
1: নমস্কার, বনমহোৎসব সপ্তাহে বিশেষ আলোচনা, শুধু গাছ লাগানো নয়, গাছকে বাঁচিয়ে বড় করে তুলতে পারলেই বনমহোৎসব পালন সার্থক। আর এই বিষয়ের উপর আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বগাফা মহকুমা বন আধিকারিক নবরণ দে, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
2: নমস্কার, ধন্যবাদ।
1: তো এই জুলাই আমরা সপ্তাহব্যাপী এই জুলাইতে বনমহোৎসব উদযাপন করি, তা আপনার কাছে আমরা এর এই উদযাপনের ক্ষেত্রে কি কি কার্যকলাপ রয়েছে বা তার গুরুত্ব সবকিছু নিয়ে আজকে আমরা জানব। আমাদের ত্রিপুরাতে বা কখন পালন করা হয়, এর কি কি আমাদের কর্মসূচি থাকে, সব ব্যাপার নিয়ে আজকে আপনার কাছ থেকে জানব।
2: তো নমস্কার। তো প্রথমেই আপনাদের সবাইকে আমাদের এই বন উৎসবের এই প্রত্যেক উৎসবের যেমন আমরা আগাম শুভেচ্ছা জানাই, তো তেমনি বন মহোৎসবটি একটা উৎসব, এই উৎসবের জন্য একটা আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তারপর আমাদের এই স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের এই বন মহোৎসব উপলক্ষে প্রতিনিয়ত গাছ লাগানো হচ্ছে এবং সামাজিক অনুষ্ঠান হিসেবে আমরা গ্রহণ করছি। এবং আমরা স্টেট লেভেল বন মহোৎসব এবছর আমাদের নির্দিষ্ট হয়েছে, বরমুড়া ইকো পার্কে 18 তারিখ উদযাপন হবে। তারপর আমাদের সাব ডিভিশনাল লেভেল বন মহোৎসবও চলছে, শুরু হচ্ছে 18 পর থেকে। তারপরে এই এই নিয়ে আমাদের বিভিন্ন কার্যকলাপ আমাদের অলরেডি আমাদের প্রসেস হয়ে আছে, আমরা প্ল্যান করা আছে। তো যেমন আমাদের গাছ লাগানো হবে জিপিভিসি ব্লক লেভেলে, তারপর আমাদের বিভিন্ন সামাজিক অফিসের সামনে বা সামাজিক কোনো অনুষ্ঠান সূচি হিসেবে আমাদের যেমন প্ল্যান আছে ব্লক প্লান্টেশন করার, ব্লক বানিয়ে ব্লকের মতো মানে 220 মিটার অব্দি আমাদের যেমন এবছর প্ল্যান আছে 200 মিটারের উপরে আমাদের ব্লক প্লান্টেশন করার। তারপরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পেরও ইচ্ছা আছে সেই সাথে এই বগাফা সাব ডিভিশনে,
1: মানে এই বন মহোৎসবকে উদ্দেশ্য করে
2: রক্তদান শিবির, মানে সামাজিক কার্যকলাপের মধ্যে এটাও আমাদের প্ল্যান আছে। তারপর যদি এই এক আপাতত এই নিয়ে, আর আমাদের কোন এই নিয়ে সভা করারও ইচ্ছে আছে আরো বিভিন্ন জায়গায়, যাতে আমাদের আমাদের লোক এই আমাদের এই জনগণকে আরো আমরা এই ব্যাপারে আগ্রহ করতে পারি, তো সেরকম সবার করার রাখারও ইচ্ছে আছে।
1: মানে দপ্তর থেকে প্রতিনিয়ত গাছ লাগানো বা তার
2: গুরুত্ব বা রক্ষণাবেক্ষণে সবার মধ্যে সবাইকে একটু জাগরূকতা তৈরি করা,
1: সেটা তো চলছে, গাছ লাগানো বা বড় বড় বৃক্ষরোপণ কর্মসূচি, তাদের উদ্দেশ্য মানুষকে বোঝানো, সচেতনতা সবকিছুই চলছে। কিন্তু বিশেষ করে আমরা এই যে একটা নির্দিষ্ট সময় ধরে এই যে বন মহোৎসব পালন করি বা বৃক্ষরোপণ করি, সেটা একমাত্র এই বনভূমির চারপাশের যে মানুষ আছে তাদের জন্যই নয়,
2: জনসাধারণের
1: বার্তা থাকবে যে গাছ শুধু আমাদের মানে প্রাণ না, সবকিছুই আমাদের গাছ থেকে আমরা সবকিছু পাচ্ছি।
2: আমাদের মানে বলতে গেলে ইকোনমিও এটা, আমাদের আমাদের সোশ্যাল লাইফেও আমাদের গাছের প্রয়োজন, কালচারাল সোশ্যাল ইকোনমিক সবগুলি স্টেজেই আমাদের এই গাছকে নিয়েই আমাদের চলা। তো ওইটাই আমাদের সবার মধ্যে সচেতনতা তো বৃদ্ধি করানো, এটাই আমাদের প্রয়াস।
1: আচ্ছা, তো আমাদের এই ত্রিপুরাতে রাজ্যভিত্তিক যে বন মহোৎসব সেটা পালন করা হবে 18 জুলাই, এবং সেটা হচ্ছে কোথায়?
2: বরমুড়া ইকো পার্ক তেলিয়ামড়াতে।
1: আচ্ছা, তাছাড়া প্রতিটি জেলাতে তো হবে,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: মানে দপ্তরের পক্ষ থেকে প্রতিটি জেলাতে চলছে,
2: স্টেট লেভেল শুরু হওয়ার পরে তো চলছে, এমনিতে তো প্রতিনিয়ত চলছে, তারপরেও আমাদের বিশেষ কর্মসূচিগুলি 18 পর থেকে সবখানে শুরু হয়ে যাচ্ছে।
1: তো এই কর্মসূচির মাধ্যমে আপনাদের কি বার্তা থাকে, জনসাধারণের জন্য কি বার্তা থাকে?
2: আমাদের এই বিশেষ করে জুন জুলাই মাসটা এই বন উৎসবের জন্য বাছাই করে নেওয়ার একটাই প্রধান কারণ, কারণ এই সময় বৃষ্টি খুব ভালো হয়, তো আমাদের এই যে চারাগুলি রোপণ করা হয় তো ওগুলি আমাদের এই সার্ভাইভালটা ভালো হয়, প্লাস আমাদের চাই যে সব মানে সমুজায়ন, আমাদের একটা ন্যাশনাল টার্গেট আছে যে 1/3 এরিয়া আমাদের ফরেস্ট কভারের নিচে আওতায় আনতে হবে।
1: আচ্ছা,
2: আর যেহেতু আমাদের ত্রিপুরা অলরেডি আমাদের 60% এখনো বনভূমি আছে, তো আমরা চাই এই 60%টাকে শুধু ধরে না রেখে আরো এগিয়ে যেতে, আমাদের যাতে সমুজায়নটা আরো বাড়াতে পারি, এটাই আমাদের প্রধান চেষ্টা। তো এই নিয়েই আমাদের মানে এই বন মহোৎসব পালন করার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এখানে করে থাকি,
1: মানে সবুজায়নের যাতে কোনো প্রকার ঘাটতি না থাকে, যতটুকু দরকার তার থেকে অনেক বেশি, দ্বিগুণ তিনগুণ যত বেশি হওয়া
2: যত করা যায়, কারণ সবটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই রাখা, এই সব কর্মসূচি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই করে যাওয়া, যাতে ওরাও স্বাস্থ্যকর একটা পরিবেশে বড় হতে পারে।
1: এটা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সে যে বৃক্ষরোপণ কর্মসূচি হয়, সেখানে আপনাদের কি কি ধরনের প্রজাতির গাছ লাগানো হয়, যে গাছগুলো আমাদের শুধু বড় হয়ে আমাদেরকে আলো বাতাস দেবে তেমন না, এদের থেকে তো আমাদের অনেক সম্পদ আমরা এখান থেকে পেয়ে থাকি, কি কি ধরনের চারা আপনারা?
2: সাধারণত আমরা ইন্ডিজিনিয়াস বা যে ইন্ডিজিনিয়াস স্পিসিস যা বলি বা আমাদের লোকালি যে স্পিসিসগুলি অ্যাভেলেবেল থাকে, তো সেরকম স্পিসিসই আমরা এখানে সিলেকশন করে থাকি। তার মধ্যে যেমন আমলকি, বকুল, তার মধ্যে আবার কিছু আমরা ওইটা ভেবেও থাকি যে কিছু ফুল জাতীয়, ফলজ জাতীয় ফুল জাতীয়, তারপরে আপনার পরিবেশ রক্ষার্থে উপযোগী জাতীয়, সেরকম সব ধরনের স্পিসিসই আমরা এখানে সিলেকশন করি। যেমন ফলজের মধ্যে আমলকি হতে পারে, বহেরা হতে পারে, পরে ধরুন চালতা হতে পারে।
1: আচ্ছা,
2: তারপরে যখন আমাদের ইকোনমিক্যালি খুব ইম্পর্টেন্ট, যেমন আমাদের এখন আগরের খুব ডিমান্ড, তেমন আগর হতে পারে, তারপরে আপনার এই কি বলে এটাকে অশোক হতে পারে, ওষুধ জাতীয় অশোক হতে পারে, আমলা হতে পারে, তো এরকম সব। আর ফুল জাতীয়র মধ্যে যেমন আমাদের হয়ে থাকে গুলমোহর, তারপর আমাদের এই কি বলে বোগেনভিলা, তো ওরকম ফুল ফুলজ জাতীয় গাছও আমরা এই সময় করে লাগিয়ে থাকি রাস্তার পাশে দুধারে।
1: আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে যে গত বছর আমরা যে গাছগুলো লাগিয়েছি, যত পরিমাণ আমরা গাছ লাগিয়েছি, কতটুকু গাছ আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি, সেটা দিয়ে কিন্তু আমাদের প্রথম লক্ষ্য থাকতে হবে। তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি এই বছর যেটা লাগাবো, শুধু গাছ লাগানো নয় বা চারা রোপণ করাই নয়, কিভাবে এই চারাকে বড় করে তোলা যায়, সেটাই হবে আমাদের বনভূমি বৃক্ষরোপণের।
2: অবশ্যই অবশ্যই, আমাদের শুধু এটাকে আমরা টার্গেটটা শুধু এবছর অ্যাচিভ করা, ওইরকম টার্গেট হিসেবে আমরা প্রচেষ্টা থাকবে না, আমাদের প্রচেষ্টা থাকবে গত বছর যা চারা রোপণ করেছিল, যেগুলি যদি এগুলো মারা গিয়ে থাকে, যেগুলো মারা গিয়ে থাকে ওইগুলোকে রিপ্লেস করে অন্য চারা, আবার নতুন চারা এবছর লাগানো, বা যে চারাগুলো মানে বেঁচে আছে ওইগুলিকে যদি কোনো পরিচর্যা দরকার হয় সেই প্রয়োজনীয় পরিচর্যা দেওয়া, যাতে ওগুলো আরো বেড়ে উঠতে পারে, যাতে আমাদের এই যে সবুজায়নের যে প্রচেষ্টা সেটা যেন আমরা মানে কোনো বাধাপ্রাপ্ত না হয় আমরা যেন করে যেতে পারি।
1: ঠিক তাই। তাহলে প্রতি বছর কিন্তু আমাদের এইভাবে যদি আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করি, তাহলে প্রতি বছর কিন্তু আমাদের বনভূমির যে এলাকা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। কারণ গত বছর আমরা যে জায়গাতে গাছ লাগিয়েছি সেই জায়গাটাকে বাদ দিয়ে পরবর্তী তার পাশে বা অন্য একটা জায়গা আমরা বেছে নিচ্ছি এবার কর্মসূচি করার জন্য, তাহলে প্রতিনিয়ত আমাদের কিন্তু বনভূমি বেড়ে যাচ্ছে। আর শুধু লাগালেই হবে না, যেটা মূল কথা সেটাকে রক্ষণাবেক্ষণ, সেটা আপনারা কিভাবে করছেন?
2: রক্ষণাবেক্ষণের যেমন আমাদের এই আমাদের তো ডিপার্টমেন্ট থেকে লোক, আমরা যখন লাগাই তো আমরা চেষ্টা করি যে ওই যে গাছটা মারা গিয়ে থাকে তো সেটা রিপ্লেসমেন্ট করে আরেকটা চারা ওখানে লাগানোর। আর এছাড়া এটা তো হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে, কিন্তু আমাদের আপনাদের মাধ্যমে আমাদের সকলকে বার্তা এটাই থাকবে যে আপনারা সবাই এগিয়ে আসুন, এটা একটা সামাজিক কর্মসূচি। তো সামাজিক কর্মসূচি সমাজের সব স্তরের লোক যদি এখানে আসে রক্ষণাবেক্ষণ এটাতে হাত মিলিয়ে নেয়, তাহলে আমার মনে হয় এটা তাহলেই এই উৎসবটা সাফল্যমণ্ডিত করা যেতে পারে। তো আমাদের প্রচেষ্টা এটাই থাকবে যাতে সমাজের সব স্তরের লোক এসে এই কর্মসূচি রক্ষা করে, তাহলেই আমাদের যে বন মহোৎসবের যে আপনাদের যা এই ট্যাগলাইন যে শুধু বৃক্ষরোপণ নয় এটা যাতে বাঁচিয়ে রাখতে পারি, এটাই মানে যাতে আমাদের এটা সার্ভাইভাল রেটটা ইয়ে করে যেতে পারি, মানে সবুজায়নটা বাড়িয়ে যেতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য, মানে যাতে আমাদের নেওয়া হয়ে থাকে আমরা সাফল্য।
1: যত বেশি পরিমাণে জনগণকে এই কাজে
2: যুক্ত করা যেতে পারে
1: সেটাই তার
2: সাফল্যতা, তাহলেই আমরা
1: একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট কয়েকটা দিন ধরে শুধু বৃক্ষরোপণ করলাম, কর্মসূচি দেখালাম, কিন্তু জনগণের মধ্যে সে সচেতনতা এলো না।
2: না,
1: প্রতিনিয়ত যদি গাছ কাটা চলে নিজের স্বার্থে বা নিজের কোনো কাজের জন্য, তাহলে কিন্তু এই বৃক্ষরোপণের কোনো যে কর্মসূচি সেটার কোনো সার্থকতা থাকবে না।
2: ঠিক,
1: প্রতিটি মানুষ সতর্ক হতে হবে এবং প্রতিদিন উনার প্রয়োজনে যদি উনি গাছ কাটেন, সেই একটা গাছ কাটার পরিবর্তে কিন্তু উনাকে আবার গাছ
2: লাগিয়ে দিচ্ছে,
1: সেই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা জনগণের মাথায় যদি ঢুকে এবং সতর্ক হন, তাহলে কিন্তু এই বনমহোৎসব পালন বা বৃক্ষরোপণ কর্মসূচি সেটা কিন্তু ব্যাপক পরিমাণে সাফল্য পাবে। সেটাই। আর এই যে কর্মসূচি, এই যে বিস্তীর্ণ এলাকাতে আপনারা কর্মসূচি করছেন, সেখানে নিশ্চয়ই কিছু লোক সেখানে কাজকর্ম করছে, তাদের জন্য একটা অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হচ্ছে, সেটা তো
2: না? সেটাই, কারণ আমি যেমন প্রথমে বললাম আমাদের এই শুধু মানে সব রকমের গাছই লাগানো হয়, যেমন যে গাছ থেকে আমরা ফল ফুল পেতে পারি সেগুলি একটা ইকোনমি মানে ইকোনমিক সোর্স অল্টারনেটিভ লাইভলিহুড জেনারেশনের ক্ষেত্রে সুবিধা হয়। তারপর আপনারা ওষুধ জাতীয় গাছ ওগুলো একটা অল্টারনেটিভ সোর্স হতে পারে, এনটিএফপি অনেক জিনিস পাওয়া যায়, এনটিএফপি ধরনের গাছ আছে, ওই এনটিএফপি পেতে পারি আমরা। তো ইকোনমিক্যালি দেখতে গেলে আমাদের বা অল্টারনেটিভ লাইভলিহুড সোর্সের জন্য আমাদের বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। তো সেগুলি যদি আমরা গাছগুলি বাঁচিয়ে রাখতে পারি তাহলে সকল স্তরের লোকই এর থেকে সুবিধা পেতে পারে। তো এটাও আমাদের মানে বৃক্ষরোপণের মাধ্যমে এটাও আমাদের প্রচেষ্টা হয়ে থাকে,
1: কারণ এটা কিন্তু শুধু পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না, তার থেকে কিন্তু আমাদের
2: একটা উন্নয়নের একটা এখানে একটা স্কোপ আছে। তো এটাই আমাদের যদি সাফল্যের সাথে গাছগুলি আমরা মানে বাঁচিয়ে রাখতে পারি তাহলে নিশ্চয়ই এর আর্থিক কিছু সুবিধা ভোগ পেতে পারে সকল স্তরের লোক।
1: আপনাদের দপ্তর থেকে যে কর্মসূচিটা করেন বা সারা বছর ধরে যে পরিচর্যার জন্য আপনার তো নির্দিষ্ট কিছু লোক সেখানে নিয়োগ থাকে যারা এই কর্মসূচিটা মানে সঠিকভাবে দেখভাল করেন, গাছটাকে পরিচর্যা করা থেকে শুরু, তাদের তো একটা অর্থনৈতিক ইনকাম হচ্ছে এখান থেকে, আয় হচ্ছে, সেটা তো আছে নাকি?
2: না, আমাদের এখানে যেরকম যে বন মহোৎসবে যে গাছগুলো লাগানো এগুলি তো হ্যাঁ যে মানে আমাদের মানে প্রচেষ্টা এটাই যে গাছগুলো লাগানো হলো
1: যে এলাকাতে আমরা এই কর্মসূচি মানুষরা কিন্তু
2: সবাই যখন এগুলিকে রক্ষণাবেক্ষণ করবে তো নির্দিষ্ট ওই গাছগুলো যখন বেড়ে উঠবে তো নির্দিষ্ট সময় পরে গাছ থেকে ফুল ফল যা হয় ওগুলো বেনিফিট তো এই আশেপাশের লোক সবাই পাবে। হ্যাঁ, তো ওইটা তো এই ওরকম ভাবে দেখতে গেলে তো এটা একটা সব বিস্তীর্ণ এটার মানে ফলভোগ সবাই ফলভোগ এটা পেতে গেলে তো সবাই পাবে,
1: কারণ গাছ থেকে আমরা মানুষকে জানতে হবে যে গাছ আমাদের প্রাণ, গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, আমাদের শ্বাস প্রশ্বাস চালানোর যে মূল বাতাস অক্সিজেন সেটা আমরা পাচ্ছি, আবার আমরা যেটা ছেড়ে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড সেটা কিন্তু গাছ নিয়ে নিচ্ছে। তাহলে আমরা ছাড়া যেভাবে গাছ বাঁচবে না বা গাছ ছাড়াও কিন্তু আমরা
2: বাঁচি না,
1: তাছাড়া তো সকালে ঘুম থেকে উঠে আমাদের খাবার থেকে শুরু করে মানে গাছ থেকে আমরা শাক সবজি থেকে শুরু করে ধান থেকে শুরু সবকিছু আমরা গাছ থেকে পাচ্ছি। তাহলে জনগণ হচ্ছে একমাত্র সেই চাবিকাঠি যারা নিজের সচেতনতার মাধ্যমে সেই গাছকে রক্ষা করতে পারে এবং এই বনমহোৎসব পালনকে সার্থক করে তুলতে পারে। তো শেষ বার্তা আপনার কি থাকবে এই উৎসব, আপনাদের যে আগামী যে উৎসব পালন করছেন সেই উৎসব নিয়ে আপনার কি বার্তা থাকবে?
2: হ্যাঁ, আমার এইখানে একটাই বার্তা সবাইকে আমার একটাই থাকবে যে আপনারা সবাই এগিয়ে আসুন এই উৎসবে, কারণ এটা শুধু আমাদের এটাকে একটা উৎসব হিসেবে তো ঠিক আছে কিন্তু আমাদের সামাজিক কর্মসূচি হিসেবে আমাদের জীবনে এটাকে নিতে হবে, যাতে আমরা সারা বছরই এই গাছের রক্ষণাবেক্ষণ এবং গাছের পরিচর্যা করতে পারি, তাহলেই আমরা এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট যাকে বলে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা আমরা এই সবুজ পৃথিবী, সুস্বাস্থ্যকর পৃথিবী, পলিউশন মুক্ত পৃথিবী এরকম দিয়ে যেতে পারি। তো এই জন্যই আমার কাছে সবার কাছে এটাই আপনার থাকবে, আপনারা সবাই এগিয়ে আসুন, বিশেষভাবে এই উৎসবে যোগদান করুন, আর আমাদের এই যে বিশিষ্ট স্টেট লেভেল যে বন মহোৎসব 4 তারিখ এতে বেশি বেশি করে সবাই যোগদান করুন, আমাদের অনুষ্ঠান বিভিন্ন সাব ডিভিশনে যে কার্যক্রম শুরু হবে আর কর্মসূচি শুরু হবে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করুন। পরিশেষে আমার এটাই থাকবে বক্তব্য যে আমাদের যে সরকারি স্তরে যেমন রেঞ্জ অফিস, বিট অফিস, তারপরে আমাদের এফপিইউ ইউনিট, ওরা তো প্রতিনিয়ত দায়িত্বে আছেনই, তাছাড়াও যে এফএমসি কমিটি আছেন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, যাদের কাজ হচ্ছে এই বনভূমি রক্ষাতে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে হাতে হাত মিলে কাজ করা,
1: আচ্ছা আচ্ছা,
2: তো এটা তো আছেই, আমি চাই ওরা তো কাজ করছে এবং ওরাও আরো বিশেষভাবে ওদেরকেই আমরা রিকোয়েস্ট করব, ওরাও যাতে বিশেষভাবে ওদের দায়িত্ব যেভাবে করে আসছে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আরো এই গাছের রক্ষাতে আরো আমাদের সাথে মিলে কাজ করুক দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, এবং চাইবো আরো যে এফএমসি কমিটি ছাড়াও আমাদের সাধারণ জনগণ যারা ফরেস্ট এরিয়ার বাইরে আছে জোত জায়গা বা ওদের ওরাও নিজ দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন এই অনুষ্ঠান, এবং প্রত্যেকের বাড়ি মানে যাদেরই জোত জায়গা আছে বা ইয়ে আছে প্রাইভেট ল্যান্ড আছে ওদের এরিয়া ওই জায়গাগুলিতে আরো বৃক্ষরোপণ করুক এবং ওদের দেখভাল করুক। প্রয়োজনে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন মহোৎসবে সবাইকে বিনামূল্যে চারা দেওয়া হবে, সেই চারাগুলো আপনারা যার যার ইয়েতে এই প্রাইভেট জায়গাতে
1: নিজের
2: এলাকাতে লাগান, বিভিন্ন এনজিও বিভিন্ন এনজিও বা পার্ক যেখানেই এরকম সুবিধা হয় স্কোপ আছে আপনারা চারা নিয়ে যেতে পারেন, চারা লাগিয়ে দেখতে পারেন লাগাতে পারেন আপনাদের এই
1: স্কুল
2: স্কুল কলেজ অফিস যেখানেই
1: বা এনজিওরা যেখানে যেখানে কর্মসূচি করে সব জায়গাতে
2: আপনার এরকম
1: ব্যক্তিগত ভাবে যার কোনো বাড়ির মালিকের
2: যদি জায়গা খালি জায়গা থাকে আপনার পছন্দ মতো এরকম চারা লাগাতে পারেন। তো এই মেইন এতে এবং শুধু লাগালেই হবে না, আমাদের এই আলোচনা যা এতক্ষণ যে আলোচনাতে একটাই কথা ছিল শুধু লাগালে হবে না, যাতে ওইগুলো স্বাস্থ্যকর পরিবেশে বেরোতে পারে সেটাও আমাদের দেখতে হবে, সঠিক পরিচর্যা সঠিক সময়ে ওই ওর রক্ষণাবেক্ষণে যা যা প্রয়োজনীয় আপনারা করতে পারেন, এবং সেই সাথে জেএফএমসি কমিটিটা যেমন কাজ করে আসছে আমাদের ওদের সাথে যারা জেএফএমসির বাইরে সাধারণ জনগণ ওরাও আরো বৃহত্তর মতে বৃহত্তর প্রতিজ্ঞ হয়ে আমাদের এই ব্রতী হয়ে এই অনুষ্ঠানে এগিয়ে আসুন এবং এই এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার ব্রতী হন। নমস্কার।
1: তাহলে বনমহোৎসব সপ্তাহে আমাদের যে বিশেষ আলোচনা, শুধু গাছ লাগানো নয়, গাছকে বাঁচিয়ে বড় করে তুলতে পারলেই বনমহোৎসব পালন সার্থক হবে, এই বিশেষ আলোচনা আমাদের আজকে এখানে শেষ হচ্ছে। নমস্কার।
2: নমস্কার।
0: শুনলেন আলোচনা, শুধু গাছ লাগালে চলবে না, গাছকে আমাদের রক্ষা করতে হবে, এ নিয়ে আলোচনা করেছেন মহকুমা বন আধিকারিক নবারুণ দে। কৃষক বন্ধুরা, এখন শুনুন লোকগীতি শিল্পী তপন রায়।

শুনলেন শিল্পী তপন রায়ের কণ্ঠে লোকগীতি। কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবারও কথা হবে আপনাদের সাথে আগামী বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 মিনিটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 MHz-এ ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। পদ্মপ্রাণ অনুষ্ঠানে শুনবেন মনসামঙ্গলের গান। রাত 7:05-এ আজকের বিষয় অনিরুদ্ধ সহ উষার দেবসভায় গমন এবং নৃত্য, পরিবেশনায় কল্পনা সাহা এবং তাঁতর। মনোমত গান শুনবেন রাত 8:05-এ। যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী রাত 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম 9:30-এ। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী বিলোনিয়া পদ্মপুরাণ অনুষ্ঠানে এখন শুনবেন মনসামঙ্গলের গান। আজকের বিষয় অনিরুদ্ধ সহ উষার দেবসভায় গমন এবং নৃত্য, পরিবেশনায় কল্পনা সাহা এবং তাঁতর।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু। মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি, ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বাড়িতে এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের? চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দুল কালচার এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুর ভারতী অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

পদ্মাপুরাণ অনুষ্ঠানে শুনলেন অনিরুদ্ধ সাহু উষার দেবসভায় গমন ও নৃত্য, পরিবেশনায় কল্পনা সাহা ও তার দল। আকাশবাণী বিলোনিয়া। আর কিছুক্ষণ পরেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ, আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মেন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, আসাম ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চীনে মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। চীনের হাংঝোতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জামানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়ার প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006-এর সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত CCTV, দ্রোণ ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত আরো বলেছে, যেসব শিক্ষার্থী বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এছাড়াও ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্প্রতি রাজ্য জুড়ে যেসব শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিল তাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অনুমতি সাপেক্ষে এই এফআইআর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। মুম্বাই, পুনে, নাগপুর এবং ছত্রপতি সম্ভাজিনগরের মতো বড় শহরগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত 4 বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরো শক্তিশালী করা। ঔপনিবেশিক মানসিকতাকে নির্মূল করতে গত 4 বছরে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ বর্তমানে তার মূল সত্তায় ফিরছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
3: The entire union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inalienable parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression.
0: ইউক্রেনের ওডেসা বন্দরে এমভি এজিএন র্যাগনার জাহাজে হামলার বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ওই জাহাজে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন, তাদের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও বাকি 2 জন এখনো নিখোঁজ। উদ্ধার কাজ চলছে এবং মন্ত্রক সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ 2 ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গেও সরকার যোগাযোগ স্থাপন করেছে।
3: ओडेसा बंदरगाह के पास में जो हुई थी उसमें 4 भारतीय नागरिक उस पे सवार थे, 2 भारतीय नागरिक सुरक्षित हैं और 2 अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहां के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ 2 भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है।
0: চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট 3টি বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ গত বছরই সম্মত হয়েছিল। এই কেন্দ্রগুলি হল লিপুলেক পাস, শিবকিলা পাস এবং নাথুলা পাস। নীরব মোদীর প্রত্যর্পণের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান যে বর্তমানে ব্রিটেনে এ সংক্রান্ত কিছু আইনি প্রক্রিয়া চলছে, সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তার প্রত্যর্পণের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি ও ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনির সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুতের পরিমাণ ঘোষণা করতে হবে এবং প্রতি সপ্তাহে খাদ্য ও গণবণ্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in এ এই মজুত সংক্রান্ত তথ্য জানাতে হবে।

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প RWBCIS এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির জন্য বীমা সুরক্ষা প্রদান করা হয়। এটি কৃষকদের জলবায়ু সম্পর্কিত ঝুঁকি কমাতে সাহায্য করে। আজ লোকসভায় এক লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে RWBCIS উদ্যান পালন ও অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতি বা আধিক্য, তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির বিরুদ্ধে বীমা সুরক্ষা প্রদান করে থাকে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আর 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনম উত্তম মাস্কার ও হিমাংশু ধিলান ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই সাফল্যের ফলে হাংঝু বিশ্বকাপে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল 4। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম স্থান অধিকার করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটের।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা তিনি ককতুমা বুবাগ্র গঙ্খা ভারতীয় রিজার্ভ ব্যাংক নি খকচি তাই খক নৈচি রাংনি পলিমার নোট চেঙ্গানি কক সাপন কেন্দ্র গসিমুং রেখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনা লোহাবারতেই দাল বিদাল হাবারনি মানিন খাতিমানি বিশিংতেই তংখর কাহামতে রাংকুইসা আজিমুং থং কাইসা স্নাম তিসানা কবখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা বিশি দকনি বিশিঙ্গ ন হাস্তে যত আচাইরি মানমুং কুসুম নেই অংখাতেই খরক থেকে আজিমুং বসমনি বেড়েমন সগৈখা সালচনি রমই সংসার জাগ সিরি সি তিনি লাইবুমা গনাং সিব্রী মতাই তিনি পায়ানা তাবুক ককতুমা শুক্রবৈ এনডিএ নি সংসদীয় বদলনি হাতি বারসানি ফন্ডি কারিমংনি ককলাম পান্ডা মঙ্গল মিলন তিনি পুঙ্গ সংসদ ভবন অংখা আরো মানজাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশুমুং নাইমথাং মন্ত্রী রাজনাথ সিং নকবই এনডিএ বদলনি লগে সঙ্গে মন্ত্রীতেই এমপি রক ভারতীয় রিজার্ভ ব্যাংক নি খকসিতে খক নৈচি রাংনি পলিমার নোট চেঙ্গানি কক সাপন কেন্দ্র গসিমুং রেখা লোকসভা বসুমুং কাইসানি কক কিল কেন্দ্রনি রাংমন্ত্রী ইয়াকচু পঙ্কজ চৌধুরী শাখা আমজক নাইমুঙ্গ সামুং ফনাংনাব খকরা রেজাক খকসিতে নৈচি রাংনি পলিমার নোট চল খাইনাব আর বিআই হাপাংনি থানি কক সাপ রহরমানি হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনালু হাবারতেই দাল বিদাল হাবারনি মানিন খাতিমানি বিশিংতেই তংখর কাহামতে রাং পুইসা আজিমুং থং কাইসাস নামই তিসানা কবখা তিনি আগরতলা হেরিটেজ পার্ক বলং নাইকুংবাই সংসাজাক পান্ডাও ব অকক শাখা হাস্তেফা শাখা হাস্তেনি হাংকর কাইদক ইকো পার্ক কাইদক নামই তিসাজাখা হাস্তে হাপাং যতই হাংকর বায়ু বিলেজ মডেল পোয়ারনানিব ওয়ানসক্তাং নাহারকা পান্ডাও কুমনি বিশিং কক নারকা চিফ ফরেস্ট কনজারভেটর রবীন্দ্র কুমার শ্যামল পান্ডাও হাস্তে ফানকবই নারওয়াই রক হেরিটেজ পার্ক ভাংসারা কাইখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা বিশিদক নিবিশিঙ্গ ন হাস্তে নি যত আচারি মানমুং কুসুমী অংখাতে খরক থেকে আজিমুং বসংনি বেড়েমন সগৈখা তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বাই সিপার্ট স্নাম খরতাই বানিয়া নাইখুংতে স্কিল ডেভেলপমেন্ট নাইখুং নিবিশিং কাইথামক খালেমুঙ্গ মুং সই খাইমানি পান্ডাব মন্ত্রী অগ্রা অকক শাখা বতেই বসাকা তিনি নি অকক সালাইমুং নিবিশিংতেই হাস্তে নি রাং পুইসা হামারি নিলামব কতাল কাইসালাম আচাইখা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তে স্কিল ডেভেলপমেন্ট নাইখুং কথা লাইয়ই শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স আকরকনি ফুরংমুংনি সামং বুতাংন নাইকলানো আবুবাই হাসলেনি পরিণাইতে শিকলা হদানি বুসকাঙ্গ সামংমান থগ্রিমুংনি কতাল সেপ আচাইয়ানো পান্ডাও স্নাম খরতাই বানিয়া মন্ত্রী সান্তনা চাকমাতে সচিব অক্রা জে কে সিনহা আকর্ষণ মানজাখা কচাম হাবিলি ও সালচনি রমই সংসাজাক সিরি সিতিনি লাইবুমা গনাং চিব্রী মতাই খারসিতে তিনি পায়ানো তিনি নি পাইথাক পান্ডাও এমএলএ অভিষেক দেবরাই তের কমিটিনি চেয়ারম্যান রতন চক্রবর্তী আকর্ষণ মানজাখা তিনি পাইথাক তের ব কবাংমা তংথারন চাজাক নাইরক আরো কুথুমানি নুকজাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই

0: ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইদি নিউজ অন এআইআর অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাগান ব্রিরকনি সাকবাই থাং বাজাইমানমানি বিশিংতি নস নামই তিসাইমানই কতাল ভারত হাকতনি থং মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনি অকবক মুং বস্কাঙ্গ তনি বই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশননি বখাকতে সিপাহী জোলা হাংকরনি চরিলাম সামুং তাংজাক তংখা সাকবাই থাং চুকজাক বদলনি ব্রিরকনি সালনই চিনি তংখর কাহাম গনাং পাটবাই মানিস নামানি আলাইদা ফুরংমুং শিবির খনাদি আবনতি কাইসা ককমুং
1: সামুং হুমুং পাইলেয়া নাংলাই তংমানে বিশুংতি ফানো সাক বাইতং বাজাই মানা বগে কতাল ইমাং নগুই টংকা সরিলামনি কবাংমা বুড়ি রক প্লাস্টিক নি আলকা হাইকাই টংকর কাহাম গনাং পাট নি মানে নাঙ্গি তংমাবাই আবনো সামুঙ্গ ফুনাংনা বগে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনি বখাকলে সেনজাখা আলাইদা ফুরমুংনি সামুং ভুটান অ ফুরমুং গ মানজাগুই বুড়ি রক সরঙ্গুই টংকা পাট নি বেগ সিনিয়া পাউচ কুম্বেরমা শোপিস নখবই নক নকুং সাজুজাগনাই কবাংমা সুনামুংনি মানে সরঙ্গুই টংনাইরকনি পৈতু অ সরঙ্গুংবাই কিনাঙ্গ বরকনি নকুংনি রান পুইসা আজিমুং ন বাংলিওয়ান তাই সাক বাই থাং বাজাই মানানি লামাও বুসকাঙ্গি থাংতিনি চুবাচু হঙ্গনে
2: বর্তমানে জুট ব্যাগটা খুব চাহিদা তো ভাবলাম যে এই ব্যাগটা যদি করি তো এটা দিয়ে আমরা হয়তো ইনকামটা একটু ভালো তার জন্য অন্য অন্য যে ট্রেনিং গুলি করছে দেখছি এটা থেকে যদি আমরা করতে পারি একটু আমরা মহিলারা সশক্তিকরণ হইতে পারো
1: মাস্টার ট্রেনার অনামিকা বিশ্বাস নিয়ে নাইকল মুম্বাই ইয়াক বাই খুব বাই ফরমজাগি টঙ্কা অ সাকঠার মুংনি নাহার মুংকা রং মুং সিমিয়া কামিয়াম চেনি বুড়ি রকনি সামজাক মানে কতর কতর হাতি রবাই গুদালরি মুং এই খেপে অনলাইন প্ল্যাটফর্ম বাই ফালানি ওয়ান শুটান নাহার চাকা আবনি লগি লগি থিনাঙ্গ চরিরাম আমচায় সুনাম মুংনি থাই কেচা সুনাম তিসানানি ওয়ান শুটান টঙ্গ
3: জয়েন করেছি আর দেখছি জুট ব্যাগের চাহিদাটা খুবই বেশি আর প্রধানমন্ত্রী সব মহিলাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য তাই আমরা মনে করলাম ট্রেনিং এ এসে আমরা যদি কিছু আত্মনির্ভর হতে পারি আমি খুব গর্ববোধ করব আমার সংসারে আমার স্বামীর আয়ের পাশে যদি আমি কিছু আয় দিতে পারি
1: পাট বাই সুনাম যাক মানে কাইসা সিমিয়া সাক বাই থাং পুইতু থাংমুং বাজাই মানমুং তাই কতাল লাংমানি ইমান সিপাহী জলা জেলা নি সিমি অভিজিৎ বর্ধন নি কখন রগই কক্টমা খত নি সিমি চিত্ত দেব বর্মা আকাশবাণী আগরতলা
0: বসংব্রী কমিশনের চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার তিনি সালথামনে বাগে হাসতে বেড়াইনা ফাইকা হাসতে ব্রী কমিশনের চেয়ারপার্সন জর্ণা দেব বর্মা তিনি ককতমা থুমনাই রক্ন শাখা মচাংজুগ রাহাতকার খানা উদয়পুরনি রাজশ্রী হল হজা ক্লাইমুংনি ককলাম পান্ডা কাইসাবো মা জাগানো তেইনি সালো কেন্দ্রনি আলং নগ্ন বেড়াইনাইয়ানো আবনি উল আগরতলা ও হজা ক্লাইমুং সামুং বোতাং কাইসাবো মা জাগানো এনএব রেলওয়ে লামডিং বদরপুর সেকশনে নিউ হারাঙ্গাজাও স্টেশনে গানা ও রেল লাইন দেরামাবাই সানজা দামসিন নিশিমি ফুং দাম্বাজরা ট্রেন লাই সুমং জরা কিষানী বাকি মথাক্তনি জাখা 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস খনা হর দাম চিসা সতী থামচি ও আগরতলা থাঙ্গানো আবনো কারিব 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস হরনি দামচি সতী থামচি ও নারেঙ্গিনি লাম রুয়ানো উনকোটি হাঙ্কনি কুমারঘাট ব্লক পঞ্চায়েত সমিতি হল তিনি ব্লক আমচাইনি দাল বিদাল হামকরাই গনাং তাংবতাংনতেই ককলাম সালাইমা সংসা জাখা আবনতই দুলখা আ এরিমু মন্ত্রী সুধাংশু দাস আরো মানজাখা উনকোটি জেলা পরিষদনি কাসকো অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন সুমতি দাস বিএসসি নি চেয়ারম্যান তপন জয় রিয়াং নখবই র্যামথাম পঞ্চায়েত নি আদং র গ্লাসগো কমনওয়েলথ গেমস নিয়ে প্যারা এথলেটিক্স ব্রিরক নিয়ে শতপট ইভেন্ট চুকু পয়েন্ট 400 মিটার খিতারই রাংচাক মেডেল মানে লাইবুমা স্নামখা শর্মিলা ধানকর ভবারত হাকতনি পুইলা রাংচাক মেডেল মানাইংখা ও ইভেন্ট ব্রোঞ্জ মেডেল মানখা শিল্পা সাইলা চলারক নিয়ে হাই জাম্প 9.25 মিটার বাহারি রূপাই মেডেল মানখা সর্বেশ কুশারে ব কমনওয়েলথ গেমস নিয়ে চলারক নিয়ে হাই জাম্প ভারত হাকতনি পুইলা রূপাই মেডেল মানাই যতই কাইনি রাংচাক কাইবা রূপাই তে কাইথাম প্রশ্ন খবই ভারত কতর যতই মেডেল মানখা কাইচি ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল যাক রাখাল মুকুমো শিল ফুটবল বাতাই লাইমুং বস্কাং আগস্ট তানি শাল চিদক নিশিমি চেঙ্গানো তিনি টিএফএ হাবানগ রাখাল শিল কমিটি নি পান্দাবো ও কক্সাব জাখা বাতাইমুং বদল কাইচার মান জাগানো উমাকান্ত মিনি স্টেডিয়ামত থংমুংনি চেংমা শাল বীরেন্দ্র ক্লাব বাই এগিয়ে চল সঙ্গ থানো ফাইনাল থংমুং আগস্ট তানি শাল নৈচি বাবো সংসার জাগানো টিএফএ নি কথা যাক তাংফাং কৃষ্ণপদ সরকার ও কক তোমার রেখা তাবুক নবার্তিবার নি কক্তমা বঙ্গোপসাগর আচাইজাক তলানি নকবার শিবচামাবাই উড়িষাতে গঙ্গা

0: তো ইসলাম ফাইশিং ফাইতঙ্গ আবু বাইকনা নিসিমি আগস্তানি সালথামনি বিশিং ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর তে মিজোরামনি জোদা জোদা থাইয় কবাংকে ওয়াতেই ওয়াউইমানো ইয়াং আগরতলা নবার তিবানি বখাক্তি সাজাকা বুসকাং দামনি চিব্রিয় সালগ্রা ঘুমতি তে সিপাহী জলা হাংকর কবাংকে ওয়াতেই ওয়াওয়ানে হনে হজাক মুংরেখা নবার তিবার নাইখুং খনা সালনি তুংমারি সাকাব 34 ডিগ্রি তে খামাব 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গইমানো তিনি সালনি তুংমারি সাকাব 34 ডিগ্রি তে খামাব 26.10 ডিগ্রি সেলসিয়াস তংমানি কক্তমা পাইনানি শিখান কক্তমা ভূভাগ রক তেইবাইশা সাফিরো ভারতীয় রিজার্ভ ব্যাংক নি খক সিতে খক নৈচি রাঙ্গি পলিমার নোট চ্যাংনা কক চাপন কেন্দ্র কসিমুং রেখা হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু হাবারতে দাল বিদাল হাবার নি মানি নক হাতিমানি বিশিংতে তংখর কাহামতে রাং পুইসা আজিমুং থং কাইসাস নামই তিসানা কবখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা বিশিদক নিবিশিঙ্গন হাস্তিনি জত আচাইরি মানমুং কুসুম নই অংখাতে খড়ক থেকে আজিমুং বসংনি বেরেমন সগৈখা সালচি নিরমই সংসাজাক সিরি সিতিনি লাইবুমা গনাং সিব্রী মতাই তিনি পায়ানা ককব্রক পাই কক্তমা পরিমুং তিনি নিবাগৈ অরণ পাইখা উল্নি কক্তমা আওয়াই ইঙ্গান খনাফুং দামসিনি তাময় সতী ব্রী জীব
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে আপনিও লাগিয়ে নিন 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সাত দিন ব্যাপী ঐতিহ্যবাহী খাঁটি উৎসব আজ শেষ হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু সুস্থ জৈব বৈচিত্র্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাথাপিছু গড় আয় জাতীয় আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংকের 10 ও 20 টাকার পলিমার নোট চালু করতে অনুমোদন দিল কেন্দ্র। কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। সাত দিন ব্যাপী ঐতিহ্যবাহী খাঁটি পূজা ও মেলা আজ শেষ হচ্ছে। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে চলছে খাঁটি পূজার সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিধায়ক অভিষেক দেবরায় ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। আজ শেষ দিনেও খাঁটি উৎসবে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনে নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেল লাইন বসে যাওয়ায় যাত্রী নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত অংশে সন্ধে 7টা থেকে ভোর 5টা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল রাত 11:30টায় আগরতলা থেকে ছাড়বে। তাছাড়া 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস রাত 10:30টায় নারিঙ্গি থেকে ছাড়বে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু প্রকৃতি ও জৈব বৈচিত্র্য সংরক্ষণের মধ্য দিয়ে একটি সুস্থ পরিবেশ ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আজ আগরতলায় হেরিটেজ পার্কে বন দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, রাজ্যের 6টি জেলায় 6টি ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। রাজ্য সরকার সব জেলায় বায়ো ভিলেজ মডেল সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। রাজ্যপাল পরিবেশ বান্ধব পর্যটন, বনভিত্তিক শিল্প, বৃষ্টির জল সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো ও বিদ্যুৎ সাশ্রয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য বন সংরক্ষক রবীন্দ্র কুমার শ্যামল। এই অনুষ্ঠানে রাজ্যপাল সহ উপস্থিত অতিথিগণ হেরিটেজ পার্কে বৃক্ষরোপণ করেন। অনুকোটি জেলার কুমারঘাট ব্লকের পঞ্চায়েত সমিতি হলে আজ ব্লক এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, বিএসসির চেয়ারম্যান তপন জয় রিয়াং সহ ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। মন্ত্রী শ্রী দাস জানান, ভিবিজি রামজি প্রকল্পটি কুমারঘাটের পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকায় সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বৈঠকে আজ আলোচনা হয়। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার 3 দিনের সফরে আজ রাজ্যে এসে পৌঁছেছেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা আজ সাংবাদিক সম্মেলনে জানান, শ্রীমতী রাহাতকার আগামীকাল উদয়পুরের রাজস্বী হলে বাল্য বিবাহ ও এর সামাজিক প্রভাব নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেবেন। পরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারি প্রকল্পে সুবিধাভোগী বিভিন্ন মহিলাদের সঙ্গেও মত বিনিময় করবেন। পরদিন 30 জুলাই কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন করবেন এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এরপর আগরতলায় একটি সচেতনতামূলক কর্মসূচিতেও তিনি অংশ নেবেন। সন্ত শিরোমণি গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে

0: লক্ষ্যে প্রদেশ বিজেপি সম্প্রতি সংকল্প অভিযানের আয়োজন করবে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে কথা জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস। সোনামুড়ায় বিজেপির সিপাহী জেলা দক্ষিণাংশ কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির উদ্যোগে প্রায় অর্ধবর্ষব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। বিজেপির কৈলাসহরস্থিত জেলা কার্যালয়ে দলের জেলা সভাপতি বিমল কর ও জেলা সাধারণ সম্পাদক সিদ্ধার্থ দত্ত বলেন, গুরু রবিদাস মহারাজের আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত কলেজ বন্ধন যাত্রা, দীপদান, সৎসঙ্গ, সাধুসঙ্গ, ভজন কীর্তন ইত্যাদি অনুষ্ঠান গোটা ঊনকোটি জেলা জুড়ে পালন করা হবে। প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আগামীকাল মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে গোমতী জেলা ভিত্তিক সংকল্প অভিযানের সূচনা করবেন। বিধায়ক জিতেন্দ্র মজুমদার আজ উদয়পুরে সাংবাদিক সম্মেলনে একথা জানান। আপনারা খবর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাত্র 6 বছরের মধ্যে রাজ্যের মোট আভ্যন্তরীণ উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং মাথাপিছু গড়ায় জাতীয় গড়ের সমপর্যায়ে পৌঁছেছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে শিপার্ট, শিল্প বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে 3টি সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, আজকের এই সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে রাজ্যের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশের পথে এক নতুন অধ্যায়ের সূচনা হল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে এই অংশীদারিত্ব রাজ্যের আর্থিক সাক্ষরতা, বিনিয়োগের বিষয়ে সচেতনতা এবং পুঁজি ও বাজার ভিত্তিক দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে মুখ্য সচিব জে কে সিনহা বলেন, এই উদ্যোগ ত্রিপুরার উন্নয়ন ও অগ্রগতির এক গুরুত্বপূর্ণ প্রতিফলন। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 10 টাকা ও 20 টাকার পলিমার নোট চালুর প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্র। লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, পরীক্ষামূলক ব্যবহারের জন্য 100 কোটি 10 টাকা ও 20 টাকার পলিমার নোট চালুর জন্য RBI সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। এনডিএর সংসদীয় দলের সাপ্তাহিক কৌশলগত বৈঠক মঙ্গল মিলন আজ সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এনডিএ জোটের অন্যান্য মন্ত্রী ও সাংসদগণ। নারীর আত্মনির্ভরতার মধ্য দিয়েই গড়ে উঠবে উন্নত ভারতের ভিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আহ্বানকে সামনে রেখেই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে সিপাহীজলা জেলার চরিলামে চলছে স্বসহায়ক দলের মহিলাদের 20 দিনের পরিবেশ বান্ধব চটজাত সামগ্রী তৈরির বিশেষ প্রশিক্ষণ শিবির। রয়েছে একটি প্রতিবেদন।
1: সংসারের ব্যস্ততার মাঝেও স্বনির্ভরতার নতুন স্বপ্ন দেখছেন চরিলামের বহু মহিলা। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব চটজাত পণ্যের চাহিদা বাড়তে থাকায় সেই সম্ভাবনাকে কাজে লাগাতে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণে অংশ নিয়ে মহিলারা শিখছেন শুধু চটের ব্যাগ নয়, পাউচ, ফুলদানি, শোপিস সহ ঘর সাজানোর নান্দনিক নানা সামগ্রী তৈরির কৌশল। প্রশিক্ষার্থীদের বিশ্বাস, এই দক্ষতা ভবিষ্যতে তাদের পরিবারের আর্থিক ভিত্তিকে আরো শক্তিশালী করবে এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
2: বর্তমানে জুট ব্যাগটার খুব চাহিদা, তো ভাবলাম যে এই ব্যাগটা যদি করি তো এটা দিয়ে আমরা হয়তো ইনকামটা একটু ভালো, তার জন্য অন্য অন্য যে ট্রেনিং গুলি করছে দেখছি এটা থেকে যদি আমরা করতে পারি একটু আমরা মহিলারা সশক্তিকরণ হতে পারো।
1: মাস্টার ট্রেনার অনামিকা বিশ্বাসের তত্ত্বাবধানে হাতে কলমে চলছে প্রশিক্ষণ। এই উদ্যোগের লক্ষ্য শুধু দক্ষতা বৃদ্ধি নয়, গ্রামীণ মহিলাদের তৈরি পণ্যকে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করাও। ইতিমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে বিপণনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে চরিলাম এলাকায় একটি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগও রয়েছে।
3: ট্রেনিং এ জয়েন করেছি আর দেখছি জুট ব্যাগের চাহিদাটা খুবই বেশি, আর প্রধানমন্ত্রী সব মহিলাদেরকে জন্য আত্মনির্ভর হওয়ার জন্য তাই আমরা মনে করলাম ট্রেনিং এ এসে আমরা যদি কিছু আত্মনির্ভর হতে পারি আমি খুব গর্ববোধ করব। আমার সংসারে আমার স্বামীর আয়ের পাশে যদি আমি কিছু আয় দিতে পারি।
1: চটের প্রতিটি বুননে তাই তৈরি হচ্ছে শুধু একটি পণ্য নয়, গড়ে উঠছে আত্মবিশ্বাস, স্বাবলম্বিতা এবং নতুন জীবনের স্বপ্ন। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: খেলার খবর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে মেয়েদের শর্টপুট ইভেন্টে 9.81 মিটার থ্রো করে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন শর্মিলা ধানকার, যিনি গেমসের ইতিহাসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনাজয়ী অ্যাথলিট হয়ে উঠলেন। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন শিল্পা শায়লা, পাশাপাশি পুরুষদের হাই জাম্পে রুপো জিতেছেন সর্বেশ কুশারে। অন্যদিকে ভারোত্তোলনে পুরুষদের 79 কেজি বিভাগে বল্লরী অজয় বাবু, নারীদের 53 কেজি বিভাগে জ্ঞানেশ্বরী

ঘন্টার মধ্যে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় অভিমুখে অগ্রসর হবে বলে ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকে 3 আগস্টের মধ্যে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা গোমতী ও সিপাহী জলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার। 7 দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব আজ শেষ হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডি নালু সুস্থ জৈব বৈচিত্র্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাথাপিছু গড় আয় জাতীয় আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংকের 10 ও 20 টাকার পলিমার নোট চালু করতে অনুমোদন দিল কেন্দ্র। কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় ককবরক এবং বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী বিলোনিয়া অনুরোধের আসরে এখন শুনবেন মনের মতো গান। অনুষ্ঠানে ফোন করবেন 8731875545 এই নম্বরে। শ্রোতা বন্ধু আছেন একজন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? সুমন মুহুরি, আগরতলা থেকে। আগরতলা কোন জায়গায়? সবসময় শোনেন আমাদের রেডিও? রেডিওতে না, মোবাইলে। রেডিওতে শুনেন? রেডিও সেট আছে আপনার, ওখানে শোনা যায়? হ্যাঁ, ভালো সিগন্যাল আছে। সিদ্ধি আসাম কোন জায়গাটা এটা? কি গান শুনতে চান বলুন। শোনা যাচ্ছে না? দিল্লিকা? আপনার আপনার কথা বোঝা যাচ্ছে না, ঠিকভাবে ফোন ইউজ করুন। রাতে ইয়ে মৌসুম শিল্পী কিশোর কুমার দিল্লিকা থাক। কিশোর কুমার সঙ্গে আশা ভোঁসলে, অনেক পুরনো ছবি এটা, দেখেছেন আপনি? আপনি তো খুব বেশি পুরনো দিল্লির মানুষ না মনে হয়। 90 দশকে জন্ম নাকি? গলা শুনলেই বোঝা যায়। ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান। শুভরাত্রি।

0: হ্যালো
1: স্যার, আমি বাচ্চা কলেজ থেকে বচ্চন্ত্রীপুরা বলছি স্যার।
0: বচ্চন্ত্রীপুরা কোন জায়গা থেকে? আচ্ছা, বাতিশা কলেজ। গ্যাম শুনতে চান? বলুন আপনি। আচ্ছা, কি করছেন এখন? কি করছেন? আপনি একাই আছেন নাকি নাইটে?
1: আচ্ছা
0: আচ্ছা, নমস্কার, রাখুন, গুড নাইট।

0: Mr. Wilson.
1: মাধবনগর থেকে
0: আচ্ছা মাধবনগর বলুন। হ্যাঁ হ্যাঁ, কি গান শুনতে চান বলুন। কি গান? অন্য কোনো ছবি বলুন।
1: সবাইকে
0: ঠিক আছে শুনুন আপনার পছন্দের গান।

0: হ্যালো, কে বলছেন?
1: বাংলা
0: ছবির গান, ছবির নাম বলুন। বিয়ের ফুল কোন গান?
1: কাজ শেষ
0: করে বাড়ি এসেছেন নাকি?
1: ঠিক আছে,
0: শুনুন।
1: নমস্কার।

0: அம்மா இத பாரு, கேரட் லேட்ல இருந்து வாங்கின.
1: ஹலோ, কে বলছেন? কি গান শুনতেছেন বলুন? আপনার পছন্দের ছবির নাম বলুন। সৈনিক। কি গান? আচ্ছা, শুনুন আপনার পছন্দের গান। ধন্যবাদ।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কি বলছেন?
1: আমি লক্ষ্মীছড়া থেকে মতিলাল রিয়ান।
0: মতিলাল রিয়ান? আচ্ছা, কি গান শুনতে চান?
1: আজকের লাল দুপাতা মঙ্গল তার ছবি থেকে।
0: আচ্ছা, কি গান?
1: ক্যা করতে থে সাজনা। কেমন আছো স্যার?
0: আছি ভালো। সবসময় শুনেন আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ হ্যাঁ।
0: শুনুন আপনার পছন্দের গান।
1: আমি প্রথমের যে রেডিও লাইভ, মানে যে লাইভ চালু হচ্ছে তখন থেকে, এর আগে চিঠির মাধ্যমে শুনছি তো।
0: আচ্ছা,
1: আগে তো অনলাইন চিঠির মাধ্যমে মনের মতো বা গানে গানে অনুষ্ঠান চালাই, এরপরে অনলাইনের মাধ্যমে যে যোগাযোগ এটা আমার শুনি। নমস্কার স্যার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।

0: আসলে অতক্ষণ শুনলেন মনির মতো গান, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান পরিবেশনায় হিন্দোল কালচারাল একাডেমি।
1: তোমাদের সকলকে জানাচ্ছি বিলোনিয়ার হিন্দোল কালচারাল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা যুববন্ধুরা বসে পড়লাম রবীন্দ্রনাথকে নিয়ে। আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তিনি ছিলেন এক কিংবদন্তি বাঙালি কবি, লেখক, সুরকার, চিত্রশিল্পী ও দার্শনিক, যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ, আমার মন ভুলাই রে। তাঁর কবিতা ও গানে প্রকৃতি কেবল পটভূমি নয়, বরং এক জীবন্ত সত্তা যা মানুষের আবেগ ও আধ্যাত্মিকতার সঙ্গে মিশে গেছে। তিনি প্রকৃতির ক্ষুদ্রতম উপাদানেও ঐশ্বরিকতার সন্ধান করেছেন। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী ময়ূখ বৈদ্য।

সৌন্দর্যের মধ্য দিয়ে সত্য ও প্রেমের সাধনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূল মন্ত্র। প্রেম দরদে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রেম মানে নিজের মধ্যে অনন্তকে অনুভব করা। আজকের আমাদের পরের শিল্পী অনন্যা মজুমদার।

দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসার প্রসার, যা বিশ্ব মানবতার সঙ্গে যুক্ত। রবীন্দ্রনাথের কাছে দেশ মৃন্ময় নয়, চিন্ময়। দেশ মানে শুধু মাটি নয়, দেশের মানুষ, তাদের প্রাণ, তাদের সংস্কৃতি। তাই তিনি বলেছেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আজকের আমাদের পরের শিল্পী সায়ন্তিকা সেন।

রবি ঠাকুরের শিশুপ্রেম ছিল গভীর। তিনি শিশুদের সরলতা, স্বাভাবিক কৌতূহল ও কল্পনার জগৎকে শ্রদ্ধা করতেন এবং তাদের বিকাশের জন্য মুক্ত ও আনন্দময় পরিবেশের পক্ষে ছিলেন। তিনি বিশ্বাস করতেন শিশুরা ভিন্ন জগতের, তাদের নিজস্ব ভাবনা আছে, তাই বড়দের তাদের শেখানোর চেয়ে তাদের নিজস্ব জগতে চলতে দেওয়া উচিত। আজকের এই অনুষ্ঠানের সবশেষ শিল্পী ময়ূক বৈদ্য।

0: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল বিলোনিয়া হিন্দুল কালচারাল একাডেমির যুববন্ধুরা। শিল্পীরা ছিল ময়ূক বৈদ্য, অনন্যা মজুমদার, সায়ন্তিকা সেন, সায়ন্তিকা বৈদ্য, সোহম বিশ্বাস, এবং সঙ্গে ছিলাম আমি, সম্পিতা চক্রবর্তী, এবং তবলায় ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন হিন্দুল কালচারাল একাডেমির শিল্পীরা। আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সারকাম। আজ শুনবেন স্বরোৎপাদন, শিল্পী আলাউদ্দিন খান সাহেব।

আনন্দিনীর গান শুনলেন, শিল্পী ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। এখন জানিয়ে দিচ্ছে আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 29শে জুলাই 2026 খ্রিস্টাব্দ বুধবার। আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6টায়, 6টা বেজে 5 মিনিটে অমৃতবাণী। সুরঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান 6টা বেজে 10 মিনিটে। ককবর্গ অনুষ্ঠান হায়ুমনি খড়াঙ্গ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 6টা বেজে 25 মিনিটে। প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে 7টায়। গীতালি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 7টা বেজে 45 মিনিটে। আজকের কবিতা সকাল 8টা বেজে 15 মিনিটে। পদ্মপুরাণ অনুষ্ঠানে শুনবেন মনসা মঙ্গলের গান সকাল 8টা বেজে 30 মিনিটে। পছন্দ করা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9টা বেজে 5 মিনিটে। দেশান্তরমধ্যে গানের অনুষ্ঠান দেশবন্দনা 10টা বেজে 5 মিনিটে। মনে পড়ে সেই সব গান দিন, এই অনুষ্ঠানটি প্রচারিত হবে 10টা বেজে 30 মিনিটে। উপস্থিত থাকবেন সোনালী চক্রবর্তী, সাক্ষাৎকার গ্রহণ করেছেন।